লাগে আকাশবাণী দীফু নন স্টুডিও ঘুরিয়া পর পড়ভাই ভরা মিনিট ভকেব চকতাংলো লাসি রেডিও কার জুয়ারা দো আনাভান নীলি প্রিয়াঙ্গা তেরাংপি কার্ডম নাম্পাজিয়ার্সি পিনি কে জেংসিয়া ট্রান্স

Emek angdeng long pen asona sona lun arjo ek longji por phai plira minute plike pra pho por nangli tum boro lun bari ma jae mek angdeng long pen asona sona lun arjo ek longji por phai pho por nangli tum rong ro ba jae mek angdeng long pen harba monteron lapen hood bang hevelin timung pia tumang bong murha inghoi kasemar aputha chihuchiput arjo ek longji labang so ajay mek akashwani dipua longpen kapachetak cheng ajay mek iklo porphai phora mene thom kebra troga por nangli tum karbi lun barim lapena lam thia ajay mek angdeng longpen asona sona lun arju ek longji porphai phora minit phoke pa por nangli tum than pare ajay mek angdeng longpen lamjer arju ek longji পরভাই ট্রগ্রাম মিনিট থম কেবা পর নাংলি তুম হিন্দি লামার জানা লুনা যায় মেক আং ডেঙ্গ লং পেন আসন আসনা লুন আর্জু এক লংজি পরভাই ট্রক্সিরা মিনিট ক্রে ফ পর নাংলি তুম আসামিস অ্যালবামা লুনা যায় মেক আং ডেঙ্গ লং পেন আসন আসনা লুন আর্জু এক লংজি পরভাই ট্রক্সিরা মিনিট থম কেবা পর নাংলি তুম অক প্রাণা যায় মেক আং ডেঙ্গ লং পেন চিহু চিপুত আর্জু এক লংজি পরভাই নিয়ার কেবা পর নাংলি তুম ইংলিশ আলুনা যায় মেক আং ডেঙ্গ লং পেন জুমিসেন জুমিসেন আলুন আর্জু এক লংজি পরফাই নিয়ার কেবরা মিনিট ক্রে ফ পর নাংলি তুম লাম হানচা কাপড় হিয়া যায় মেক আংডেং লং পেন ইং ডেং ট্রক্সি জক আন আংলং আলং কি আপুথাক লাম হানচা আর্জু ইক লংজি কেতকা বাংফু চন্দ্র সিং ক্রো কাপাচু নাতুমেন প্রদীপ রং ফার লাপেন স্যামসন ইং টি লাপেন লাবাংসো আলাম হানচা লং কাছে পাতে দুঞ্জিয়া বাংফু আতুমেন লাকে ধনিরাম ফান্দার হুনমন সেঙ্কান কিমি লাপেন রামেন ইং টি লাবাং সো আজাই মেক আকাশবাণী দিফুয়া লং পেন কাপাচি তাক চেং আজাই মেক ইগলো পরভাই সির কেবরা মিনিট খ্রে ফ পর নাংলি তুম তিরিমাকায় আজাই মেক আং ডেং লং পেন লামজির আর্জু ইক লংজি লাপেন কিজুৎসি পরভাই সির কেবরা মিনিট থম কেবা পর নাংলি তুম কার্বি লিয়রমিয়ালুন লাপেন আলাম থে আজাই মেক আং ডেং লং পেন আসন আসন লুন আর্জু ইক লংজি

ইসন কে নং সোট কাপ চিনিয়া লামজির আর জু ইকা আকাশবাণী দিপুয়া জয় মে কারজু দুন জিয় ফান আদাব আর নিবং তা পরফাই ট্রকসিরা মিনিট ক্যাপেন পরফাই সির ক্যাপ আন লাপেন আর নিগাংসাম পরফাই ফপেন পরফাই ট্রগ্রাম মিনিট থং ক্যাপ আন আকাশবাণী দিপুয়া জয় মেক ইউটিউব লাইভ স্ট্রিমিং আকেরা পেন নংলিতুম আর জু ইকলংজি লাপেন আকাশবাণী দিপুয়া জয় মেক কে দো আন কারজু দুন জিয় ফান আদাব পরফাই ফরা মিনিট ফকেব পরপেন আজো পরফাই ক্যাপ আন এফ এম বেন আলং পেন মেগা হার্টস ফাইরোই সিরা টকবরা সের ক্যাপ লাপেন নিউজ অন এয়ার আ মোবাইল এপ আকেরা পেন্দা নংলিতুম আর জু ইকলংজি লাপেন আন পার্টা কাছি নি জিয়া ফান ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব আলং পেন্দা নংলিতুম আকাশবাণী দিপুয়ালং হুমরি দামিক দামি কেনাং সট কাপচিনি আলাম জিরকে লাপোয়ানিক চটলো লাকে আকাশবাণী দিপু নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই ট্রগরা মিনিট ফ প্লেংজি ডক ডকল লাসি দেলহি পেন কাপাচেতাক ইংলিশ আলাম পেন বেরটা আর্য ইকলংপো

লাপনাপর নাংলিতুম ও হেম্ফু গুরুসার পুয়ালুন আর্যিক লংটাংল আদুন্থুয়ালুন আর্যিক সিনাং মানাই সেনারপি লাপেন বিউটি কিলিং পিয়াতুম কিলুন আলুন আলুন আলাম থে ও মির ও মির ততাংতে আর্যিক সিনাং লাবাংস আলুন।

0: lasi ni li lo chali lake dak karkok high school amar lo ni li ke chali ke kepang deng an si ington i kok lo hem asai along si ri sai ni che rap che to dun pen ni li the ding pen ni li chor ni li lok che ri pen hem tun bo che lo la se la so hem tun bo che long ni li tum osomar bahini do so lo soi nu so pin soi nu nan ma lang tum chali ik bom lang osomar the ding pen ni li asap so ake joye ato war che thek long si matha parsik pon si rong rup along aka cerap aka cetu abang si du thunang pu pun lima tha si ase so alo so atum ajutang ajubat aporong puthi nim rokom along along mang si ni li rim dun si piniani ke rong rup along keng kami si wet tami asap so wet tami ake rap abang ke long dun lo pidun long lo pu sini li ning thelo anpente jutang jubat porom puthi along ta nili ang tan an tami charli dunji bor idunji po phase nili kengkam che yor dun lo kengkam che yor pen nili ang tan tami asap sovet se tami ke pa prang dun ason se che matha ik lo ase nili kaya lamu piniar ni tidio karju atok anno ke do akar bi ato ma pha nili kaya lamu nili che than che par julong ke ning sam pik ning arong pik la se dipu akas pani atum bhanta akachuru akar dom pajer iglo la pente atok anu ke tu akar bi de manta ning aklok ning kang sam akar dom pajer si ni lam thelan tam kok lo kar dom
1: la pona por nang litum nili ka chini alam the ajay mek ang deng long pen cosmica tisupi kachini alam the nangli tumnon arju iklong tanglo lake akashwani tiphu eson genang sot kapachini alam je arju ikta akashwani tiphu ajay me karju dunji aphan adab arniwang ta porphai troxira minute capen porphai cap an sir cap an lapen আর্নি কংসাম পরফাই ফপেন পরফাই ট্রগ্রা মিনিট থংক্যাপ আন আকাশবাণী দীপু আজয় মেক ইউটিউব লাইভ স্ট্রিমিং আকে রাপেন নাংলিতুম আর্জুলংজি লাপেন আকাশবাণী দীপু আজয় মেক কে দু আন কার্জুদুঞ্জি আফান আদা পরফাই ফরা মিনিট ফকেব আপরপেন আজো পরফাই ক্যাপ আন এফ এম বেন আলং পেন মেগাহার্জ ফাইরই সিরা টকবরা সির ক্যাপ লাপেন নিউজ অন এয়ার আ মোবাইল অ্যাপ আকে রাপেন তা নাংলিতুম আর্জু ইকলংজি লাপেনান পার্টা কাচিনি জিয়ফান ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব আলং পেন্টা নাংলিতুম আকাশবাণী দীপু আলং হুমরি দামিক দামি কেনাং সৎ কাপাচিনি আলাম জিয়রকে লাপনিক চটল লাগে আকাশবাণী দীপু পিনিয়া সারলাম থে আজায় মেঘ আং ডেঙ্গ লং পেন সারলাম থে আর্জু ইকথা দরডে আকো সি রক রক দর সি আর জিয়ের পুত সরক মাতে কে লাক ব্যাং লাম থে কিমান পেনাং আমিট কে আজাদ আসাই তা লং লে আফ্রাং মাতে ফোফে আকো তাংহো পিক জি পেনাং বাক আজিয়ার ডিংলোতে জিয়ের সং তা চেপাচক দুন দে আবাং তা দু কেচেং আহুত কে তাংহো তা আসাই পাপ্লেং প্লেদ পু আফানসি কিপুদাম লাসি সারপালাম থেলো দরডে আকো সি রক রক দর সি আজির পুত সরক মাতে কেলাক ব্যাং পিনিয়া সারলাম থেকে লাপো আনভেটলো

লাগে আকাশবাণী দীপু ননাং লিতুম কার্বি লুনবারিম লাপেন আলামথে আজাই মেঘ আংডিং লংপেন থাপ কেপ্লাং আপুথাক লামথে আর্জু ইকথা কার্বি আতুম আপরম আতেং পেন থাপকে চে লাখি পেনসি কেপ্লাং আর্নিসি সংসারিচো সিনিংসং পেন মাথালো পিয়ার্থে নিশু নিশু আতুম সার আমাই লার আমাই আরো নাতং কেক্লেম চেনেম কেদাম চেনেম কেলা কেলাং ইদ আর নাম চিংকি আর্নি চিংকি আহুরাসন কেনাং সত আহরমু দোলাং লাসি সংসারিচো আসুমার কং লাপেন চিং বো আসন চেপার জানসি পিয়ার্থে

0: ইলি তুমার বিয়া হাম ফাং আলং কসংসি হিজু ফান কে হাং আরন কে ক্লেম মা লাপুথাক কেদামতং ইংকুং ইসি আলং লবং সং থু নন পুথত ইংকু হিনিয়লং লে ইলি তুম আর জু পন্থু সিনা
1: আই অং আতুম নিহু আতুম জো লা নিলি কেবান সবং চিন সবং ক্রপ এ জু নাংথাক দুন পো ফানাংথাক দুন পো জু নাংথাক দুনন ফানাংথাক দুনন সবং চিন সবং ক্রপ নাংদাক নাংটুর আন সোসে কেসু আবাং কে মেজিয়া ফান আন সোসে পাতি নিজিয়া ফান স আসের বং চিন স আসের বং ক্রপ আর নামলে নিপু পি ইক দেনন অং আতুম নিহু আতুম কারদম
0: পুথত আওং আতুম আফান কাংলি আবং খ্রক বংচিন আর নাম নি পুপি নন পুপুসি আওং আতুম বংখ্রক আর নাম পুপিপো লাস বংখ্রক আর নাম কে পুতামে আর দুই সেনা লাকে লাপু হেলো
2: তে মে তুম লিনাতুম না এ নাতুম বংচিন নাতুম বংখ্রক এ হলো নিলি ফিলি প্লাং নিলি মু প্লাং এ সোপাং কেলাম সোপাং কেরালাম সেন লিতুম বান্তা পেন বহত পেন অং কেরি নি হো কেরি কাটম না পাজির কাটিয়ান পাজির ปังดุมอจปังดุจนเรียนชนิงลักลอปอดแต่ละซอบงเชนะซอบงกรองเนลีสังตานลางพี่โปเดเมตุมลินตุมฮอเอตอแฮมแฮมแฮมแฮมแฮมดัมพรุยดัมพรุยดัมพรุยแฮมอจนะปิเทอจนะปิเทอจนะปิริงยาจนะปิริงยาจุปนปิมุกรางจนะปิมุกรางแฮมแฮมสุริยลัมกะลิพะโลรัมกะรีมเอมอจูปะนุเฮนอจูปะนุกายนาปิยะบงเชนอมาปิยะบงกรอกลอมาปิยะบันตาลอมาปิยะบอหลอมาปุนา แฮมแฮมจอลานิเมตุมลานิลินาตุมฟิลิปลางลานิมูปลางแฮมจอซุงเครซุปังคิเกมันซุปังเกตเกมันซุปังคิงเกมันจุนปังคิงเกมันซุปังคิเกมันซุปังเกตเกมันซุปังคิเกมันซุปังเกตเกมันซุปังคิเกมันมาร์เจงเกมันอัพทากจอเอซุงเครเกมันมาร์เจงเกมันเอโลฮูเมนโลโลเปเกมันอซีจอจูอลัมซิพาจูอลัมตาวาพานาลัมตาวาเนซิบังบินงโกบังบินงเทเอปินจงกานิติปินจงกาอารอนปินจงาจุตัง আসিল মেয়ে তুমি নিলি না তুম জু আলাম সে ফান আলাম সে লং হুম নাং হুম পাত আসলে সব বং সে না সব বং ক্রক লি নন এ জো আনে ফিলি আনতে নিমু ফিলি প্লাং আনতে নিমু প্লাং আনতে এ জো আলা স কে সো প্যান লাস কেউ এ প্যান আন সে সচুং ক্রাইং না স মার্জেং পাকাগ্রা এ জো থেপ্লং পাটিং না ডিপ্লং পাটিং নাং এ রিচো পুন পামানো নাং এথে পুন পামানো নাং এ হেমতুন পামানো নাং হেনথে পামানো নাং সেরা থেং পামানো নাং রূপ থেং পামানো নাং এ বাড়ি সুযোগ নাং পাও জাং নাং আসি জো লসো বং সে লসো বং ক্রক জো পি লক্ষি নাম পো লক্ষি এ জো আং পড়ল না ফের লো নাম থাপ আসি জো সাং তারালাম নি তারালাম লাম আং ঠিক কি আং ঠিক আং থান তো নাম সের বং সে সের বং ক্রক দে হম হেম হেম হেম হেম হেম দাম প্রুই দাম প্রুই দাম প্রুই দে নাম চে লাইন মেয়ে তুম জো মিশন বোঝ
0: লাসন সি হরবংর নাম পুডে আফি পে রি কেপাজির আমি আলিন তুম ফান মতে আফিলি আওসা আমু লাহাই তোমা ফান পে রি কেপাজি রহুত কপোসন সি আং আবাং কিপুদুনমা লতামে লাপু হেলো
2: তো মে মারলে তুম লক মারলে তুম নানি তুমা জু ফান নাংছে দেং দিন ন এ জো নাকে সো বানতে কেউ এ বানতে লাইনি ফিলি প্লাং লাইনি মু প্লাং আনতে এ পদা পদা পদা নি নে না অং প্লাং না নি হু প্লাং নে জু অং থাং লো ফান থাং দাং লো এ সেরি সিরং পাজি রং দাং লো রুবি সিরং পাজি রং পাজি রং দাং লো নাংকে সো বানতে কেউ এ বান দাং তে এ ল হু পাদু লং লো লক প্লাই পাদু লং লো চুংরে পাদু লং লো মার্জেং পাদু লং লো এ চোপাং খেন লং লো চোপাং চো পাংখ্রা লং লো এ পাদা প্যান পারা পান পিনি পানা পারা কে এ ল হু পাদু লং লো লক প্লাই পাদু লো কায় প্রাণ কায় মুই পাদু নাং পথে এ গেথে পাদু লো নাং পাদিং পাদু লো নাং রিচো পুন পামান দুলো নাং গেথে পুন মামানু লো নাং এ পারিশোধু লো নাং পাও কারাং দুলো নাং এ জো মো সারথেং পামান দুলো নাং লারথেং পামান দুলো নাং এ রিচো পামান দল নাং থে পামান দল নাং হ দে হ চাং চ দেং ন দে হ
1: এ ত
0: পুথত আরনান হাং দে তাফি কিসো বাং জং সি মে মুচত মতে আং থেক দল লই পুতে পে রি কে হাং জি আ ফান তামে পুথত আং দেং দাম থুপো লাবাং সো আং দেং তামে আ অং আ ফান বংখ্র বংচিন ইংলে এত পেন আ অং আ বাং আমি আলি নে তুম ফান কিহুত পন আলাম থে আর জুই সেনা লাকে লাপু হেনলো
2: আই মে তুম নতুম এ জো বারমে দাবলে বারমে নিলে অ কেংরি নিহ কেংরি এ হর বং পেন হর থে পেন বং চিন পেন বং রক পেন মান্তা পেন বহর পেন রেপ নাচি পাংডুক মহ পাংডুক কে

লাপনাপর নাংলিতুম কেসিয়াস টিকে লাংজো নাহাম ফাঙাতুম কিলুন পিসি নাংতুম মুন্থি ক্রাং পলুন আর্যুইক লংতাংল আদুন্থুয়ালুন আর্যুইক সিনাং কেসিয়াস টেকে লাংজুন আহাম ফাঙাতুম কিলুন আলুন আলুন আলাম থে ভাংনন তাংতে আর্যুইক সিনাং লাবাংস আলুন

লোয়া তুমা ফান্তা ইংহন আর ইমিমি লাসি আর জু ইকথা মুসিমি বড়ুয়া কিলুনালুন আলুনালাম থে মিয়াপু।

লাপানাপর নাংলিতুম বারে রং ফারপে কিলুন লা নাংসে নেকারজুল পালুন আর্য ইকলং তাংল লাকে আকাশবাণী দীপু আরুন্ঠু আলুন আর্য ইক সেনাং মানিক টিসো কিলুন আলুন লাবাংসো আলুন আলং লুনসে পো পাজের মিদাম লাকে আলাংলি কার্জুলং কুমারনে আনিম সুপিয়ার জে মি উজ ইংলং আফুচম হেম তাবালং তমন কেবাং আংডি সি আলাংলি ফান কিপু টেকা ততাংতে আর্য ইক সেনাং

লাকে আকাশবাণী দীপু জ্যামে কে বাংবম লাকে এফএম বেনা লং পেন মেগাহার্টজ ভারু ইসিরা তকপরা সিরকেপ লাপেন আকাশবাণী দীপু আজামে কে দো আন্তা নাংলি তুম নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ আলং পেনতা আর চুলং ইচি ননাংলি তুম হিন্দি লামার জানালুন আজামে আং ডেং লং পেন আসন আসন আলুন আর চু ইকলংপু আপ্রাংসি নাংলি তুম দিলকা রিশতা লামার জানা লং পেন দিলকা রিশতা পোয়ালুন আর চু ইকলংপু কিলোনা বাংফি আলকা ইয়াগনিক লাপেন কিলোনা বাংফু কুমার সানু লাপেন উদিন নারায়ণ ততাংতে আর্য ইকসেনাং লাবাংসলুন

লাপনাপর নংলে তুম আলকায়াকনি কুমার সানু লাপেন উদিত নারায়ণ আতুম কিলো নালুন দিলকা রিস্তা পালুন আরজু ইকলং দাংল আদুন্ধু আলুন আরজু ইকসিনা কুনাল গাঞ্জাওয়ালা কিলো নালুন আলুনা লামথে দিল না দিয়া লামার জানামেন ক্রিস ততাংতে আরজু ইকসিনা।

নহেজং নাংলিতুম উদিত নারায়ণ কিলু নলুন হো নেহি সক্তা পালুন আর জু ইকলং তাংল আদুন্থু নাংলিতুম বরসাত লামার জানা লংপেন সাজন সাজন সাজন পালুন আর জু ইকলং পো কিলু নবাং ফি আলকা ইয়াগনিক লাপেন কিলু নবাং ফু কৈলাশ খের তো তাংতে আর জু ইকসেনা

লাপোয়ানা পর নাংলি তুম হিন্দি লামার জানালু না জয়মেক আংডেঙ লংপেন আসনা সনালুন আর জো ইকলং তাংল লাকে আকাশবাণী দীপু ননাদুন থুয়া জয়মেক দাম থু ইকসিনাং ইংলিশ আলু না জয়মেক আংডেঙ লংপেন নাংলি তুম আসনা সনালুন আর জো ইকলংপো আপ্রাংসি নাংলি তুম ভিক্ট্রি অ্যালবাম লংপেন টর্চার পালুন আর জো ইকলংজি তদাংতে আর্য ইকসিনা

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইড দু বুতে মাতি হ
1: এ লাদাকলে আবি দেত সেলাংমা আ জাত্তা দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমি আসন মুংকে
1: কাপাচে থাঙমি আসন তে দু পিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজি আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থেকা বেরটা কিথি কে চাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মি কাং পুয় বেরটা হেম কি মি কিলুট আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারা তা আসন আসন দোপ পিগলেন
0: এনতে কোসন লপাচিনি প কোদাক লকা হুমরি দাম নং জিকে
1: লাদাক ল আকাশবাণী দিফুয়া লং ল মেনা জং সেদাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি জেথান বা প্রাং দা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
1: ওয়াংিক নই লাদাক আকাশবাণী দিফুয়া লং
2: লাকে আকাশবাণী দিফু জ্যামেকে ভাং বম লাকে এফ এম বেন আলং পেন মেকা হার্টস ফারুই সিরা তকবরা সিরকে লাপেন জ্যামেকে দো আন্তা নাংলিতুম নিউজ অন এয়ার আ মোবাইল অ্যাপ আলং পেনতা আর জুলং ইকজি ন নাংলিতুম আসামিস লামার জানালুন আ জ্যামেক আং ডেং আলং পেন আসন আসন আলুন আর জু ইকলংপো কিচেং সি নাংলিতুম রামধেনু লামার জানালং পেন রং দিয়া মরম পালুন আর জু ইকলংপো কিলুনা বাংফু জুবিন গার্ক লাপেন কিলুনা বাংফি শ্রেয়া ঘোষাল তো তাংতে আর্য ইক সিনাং লাবাং সলুন

লাপানাপর নাংলিতুম রামধেনু লামার জানা লংপেন রং দিয়া মরম বলুন আর্যু এক লংটাংল আদুন্ধুয়ালুন আর্যু এক সিনাং পম্পি গগৈ কিলুন আলুন আলুনা লামথে মেঘার জলঙ্গা লামার জানামেন আহেতুকে ততাংতে আর্যু এক সিনাং লাবাংস আলুন।

নহেজং নাংলিতুম পম্পী গগৈ কিলো নালুন মেঘার জলঙ্গা পালুন আর ইকলং তাংল আসামিস লামার জানালুন আজাই মেঘ আং ডেঙলং পেন আদুন থুয়ালুন আর ইকসেনা জুবিন গার কিলো নালুন আলুনালাম থে কারোবর সকিয়ে লামার জানামেন আগ্নি সাক্ষী তো তাংতে আর ইকসেনা।

0: লাগে আকাশবাণী দীপু ননাংলি তুম নিঙালো আলাম থে আজাইমেক আংডেং লংপেন রেড আলিন লংনিপি আনিঙালো আলাম থে নাংলি তুম নন আর্যুইক লংপো তাংতে আর্যুইক সিনা
1: নিলিমেন রিতালিন লংনিপি নীলি রং লাগে কেকাং দং দায়থর নীলি ন নাংলি তুমাফান খিটিয়া হিন সিপারজুপঞ্জি নীলি তুম খিটি ক্লেম লাগে ন নমা নীলি নাংলি তুমানি পারজুপঞ্জি কে সা খিটি পেন্সি নীলি পারজুপন পো সা খিটি ক্লেম কুপুসন পেন্সি ক্লেম পো নাংজি মা পোলো তংতে ইলি তুম সা কে আপ্রাং সি ইতুম লা লংলিয়া ব্যাং ইতুম পাং দুক আলংলিয়া দুক বনাই নাং পো আনা ফিরসি তুম পুলি থাপ নাং পো আন ফিগে লাবং সোলং লে পুলিয়া লং ইতুম হালা সা মু সামে থাপ দো নাং পো আলতে লাবং সো সা মু লং ইতুম জক দেলো পুলো তাং দে ইতুম লা ল্যাং কাদো কবে সামে পিদুন বের নাং পো আদাবং সামে গেলাবং সো ল্যাং পিদুন বের লো পুলো তাং দে আরং সামে নাং চিং জক তাপ রাং পো গেলাবং সো আরং চিং জক পেনাং আন দিং লো পুলো তাং তে ইতুম লা ইতুম খিটি লা বাড়ি কাদো কবে আদাং ইতুম পা নাং পো লা পান্ডে লোপলো তাং তে লুতুম লাবং সোয়াসা ক্লিম বাংকে লুতুম এ নাং পো আলাইন সামে তুম কো আনসি পাহেলো নাং জিমা পাতে বক নাং জিমা সামে ইতুম লা এ দে লোপলো তাং ঢেঙ্কে লাবং সো আসা আর রং কুপুসন সি কেপা থে জিমা মাতে কেপা চিং জক জিমা মাতে কুপুসন সি কেপা মেসেন জিমা ফানকে ইতুম লাবং সো আসা ফান ইতুম পোটাস লাপেন ইউরিয়া লাপেন এম ও পি লাই হুয়ে দোবাই তুম পিলো পুলো তং তে লবং সো সামে খাই ও পো লপেন আং জক সামে লং ও পো কে তুম লা সো সাং জক দোলো পুলো তং দে তুম ওয়ে পন পো জ্বর পো আনকে ইলি তুম লাবং সো আতং কাবাঙ্কে ইলি তুম কাপ্রেক কাপ্রেক লাপু আংসু সে কেপা খাই পন বোম জি মাতে কেপা অং পন বোম জি ফান সামে ইলি তুম ক্লেম পন লং পো লান সি পিনি নি তুম ফান পাচি নি পন থেক চলো কারদম
0: লাগে আকাশবাণী দীপু ননা দুনঠু আজাইমেক দামঠু ইকসিনা সোয়ার লো আসে আংতং আজাইমেক আংডেং লংপেন নন কিথুরমি ওভি কিমি লুনসিপি জ্যোতি তেরাংপি লাপেন হুটব্যাং ট্রেসি রং পিপি আতুমাংবং চিহু চিপুত আর্যু ইক লংপো তাংতে আর্যু ইকসিনা লাবাং সো আচিহু চিপুত
2: আজাইমেক আলং কার্বি আংলং আলং নংনাম কাছে থ্যাংক্লং আলুন সে পিয়ে ফানসি চোফা পনল লাপেন আলাংলি লুন কি লুন লাপেন লুন কাচারলি আসাই আপুথা রেডিও কার জুয়ারাদা তোমা ফান কাপাচিনি জিয়া ফানসি বর ইল আলাংলি কমাইকমা পুলোটাংতে আলাংলিয়াকে হাই পি সামি জ্যোতি তেরাং পি লুন সে পি লাসি আপ্রাংসি রেডিও কার জুয়ারাদা তোমা ফান কার্ডম পাজিয়ারল লাপেন নাংলি ফানসে তামে কার্ডম পাজিয়ারিকল
3: কার্ডম
2: তাংতে আপ্রাংসি ইলি তুম চেথান পনসি না নাংলি কমেন্টু নিং কান পেনসি লুন কি লুন কাপাং চেং দুন ইগল
3: লালো নাংকার জু পচরল নীলি কে চেং সি লুন কে লুন দুন আনিং কান লাকে 2015 লাসলম সি নীলি লুন কে লুন দুন পাং চেং ল লাপেন কে নীলি কে সেট লং সামি লাস আনিং কান সি কে থাপ দন নং ল 2015 লালো তিং নি রি নাং পাল লুন জির লাপেন কে সলুঞ্জির কে নিলি মেনা সি কাছে বন্দা সি আকে সেট লং সামি তিং নি রি নাং পুসি

0: সলঞ্জির নিংচিং সামো তামে আলাং লি আনকে নিলি তা ফোডুন দে
1: আর জুই মে পিক আনলো নিলি নিং সাম পিকল লাপে নাং লিয়াতে ওয়াট সে তামে হেদি কে সান কে এন পন হেদি জু মে পিক আন একদম নিলি নিং রোড শপ আনলো নাংলি কার্বি পেনা কাপ্রেক কিলুন বেঙ্গলি এলুন কিলুন সেতামে দো নীলি সেতামে আর জুলংল লাপেন নীলি নিং সেতামে ইং সাম ইপিক লাসি হালা সলুন সেতামে

লাগে আকাশবাণী দীফু নন স্টুডিও ঘুরিয়া পর পড়ভাই ক্রেসি রামমিনে থংক্লেপ থংক্যাপ প্লেংলো লাসি মুম্বাই বেন কাপাচেতাক হিন্দিয়া লাম্পেন বিবিধ ভারতীয় জয়মে আর্য ইকলংপো

লাকে আকাশবাণী গুয়াহাটী মহাবাহু পিনিগে চিটিনি ফাইং কই রাহিনি দুর্মি আর্নি কার্বিং ডেং আলং নিলি বন্তি টিমুংপি কাদ কাবিয়া ফান্দা কার্ডম পাজুসি কার্বিং ডেং পথ ডাং পন্থল কার্বিং ডেং কিবাং মিডিয়াম বি পেন মিটার ফারুক লিরা ক্রে ইসিরা তবরা ফ কিলো হার্স পেন ফারু টক্সিরা ইংকরা সিরকেব লা পেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা তবরা ট্রক হ্যান্ড আদন্ত ডেং দাম দিয়া প্রাং পিনিয়া সারলাম থে আর জি এক

পিনিয়া সারলাম থি কে থাকথে প্যান কে দুই দজয় প্যান কে ক্রয় ক্রি বা ফাঁসি কে ফুটাম লামথে কে মান ইলি তুম কপিনী আহরমুলে চিকিপ দেতনা মাতে ইংটেন দেতনা পুরা আর দুই কে দুই আসনসি মানিয়া বাং কপিনী আলামলে ইনুদবাক আফান পিন খাত সেটা ক্রয় ইংটুংটি লুটি আলাম প্যান কে ক্রয় ক্রি উপি দেত প থাকথে দেত আমার দুজয় লাসনা বাং তা দু লাসনা ফাঁসি কে থাকথে প্যান কে দুই পুদেত ল পিনিয়া সালাম থে লাপান হেনল লাকি আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পিনিকে দুর্মিয়ানি আপৎসি লু নং দিং আলং পেন পিনি আপ্রাংসি আলুঞ্জির অর্জিক সঙ্গ বিদাসিং রংপি কিলুন আলুঞ্জির আলোনালাম থে কিলি কিলি লা কার্বিলাংপি

আদন্ত আংডেং দাম দিয়া প্রাং পেনাপ কার বিয়ং দেং লং গোপি পিনসি কি রত কে পার জুপন এক জিমা চাথা নেক সেনাং পেনাপ কে চিটি নি ফাইং কয় রাকে থং থেলাং আনি কার বিয়ং দেং লং পনা প্রাং সি বিরতার জুগ লং পো আদন্ত সারলাম থে লাপেন পেনাপ কে থেলাং আনি আপত সি ওরেং আ বিরতা লাপেন আংডেং চারি বাং নিং কে হাং আলুঞ্জির আলং পেন আসনসন আলুঞ্জির আর জুগ লং পো পিনি পুথত আদন্ত লুঞ্জির আর জুজে প্রাং লামজির আর জেক সানাং বাংসু আলামজির পিনি আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বিং দেং আলং পেন কেপাচে তাক পঞ্চেং আং দেংলো বাংসু আলামজির কেতক লাকি রজনী দেরাপি কাপড়হি পঞ্জি লাকি নীলি বন্দি তিমুপি লামজির আথিপি কে সোয়ারলো আতুম মেথাং আকিং আলং কাচার জাপ হেনলো হেমতুন লাপেন খে ইসি কচিং থুর আতোবার তোতাংতি লামজির আরজিত সেনা আপ্রাংসি নীলি আকাশবাণী নাকার জুদুন কেডো আনাতু আফান্তা নীলি হিন পেন কার্ডম পাজি রেখল পিনি নীলি কেথান পঞ্জি আলামজির কে সোয়ারলু আফান দেতলে আকেনাং সৎকালী বন্তা ইসি আহেমতুন মতে খে কচিং থুর আলংতা আকেনাং সৎল লাকি ফাইনেন্সিয়াল ইন্ডিপেন্ডেন্স অফ উইমেন কি টু স্ট্রংগার ফ্যামিলিস এন্ড কমিউনিটি মতে সোয়ারলু আতুম জুংজুং দিহিন কাচার জাপ খি দাঁত আহিন কাচেপাহেম ফু থেকে ইসি আহেম তুন আফান কাপাথির ক্লং লাপেন খে আফান তা কেমিসেন আবার সাইলো সোয়ারলু আতুম জুংজুং দিহিন কাচার জাপ পুকে ওরিং কাচং দাঁত পেন কেলং আখি ব্যাংক ব্যালেন্স লংলি ফেলাং আফান লকলে কিপুদাম কালি খি দাঁত কাপেচান কাবিরটি থেক কেনাং সদ আদিম কাপেদাম লাপেন কেনাং সদ আপরাহুত টাংকা মাহা কাপাদাম থেক আফানসি কিপুদা ইনুত আলুসু মাতে সারপিমার খি দাঁত মাতে টাংকা মাহা চেপা হেমফু পুলতি মেথাং আফান দেত কালিলো ইসি আহেমথুন মেথাং অসুমার আফান লাপেন খে আফান তা কেথির ক্লং আবার সাই পিলংপো আলুসুমার আতুম টাংকা মাহা চেপা দু থেক পুলতি পিরথে কে রেংদুন জয় কি লাপেন জাসিমেত কে ইসি নিং কেথে নিং কং সাম তা দুপো পিয়াপত সি সোয়ারলু আতুম টাংকা মাহা চিবিরটি নাংজি আকেনাং সতল ইলি তুমকার বিহামফাং আলং আদাম আসা রাহুত হেম মে রিত মে বুচে সনসে মে আফান বিদি সরে পিদুন পেন থানদুন মুন্দুন লতা আকেনাং সতল পুবাই ফিট সেতা ন নাকায় আহুত কে লাপো আন পেনলে কেথেক জিকালি দনাতুম টাংকা কাবিরটি কেপাদাম লাপেন কাপেকাম আলাম আকাম তা কাচিনি নাংজি আকেনাং সতল ইসি আহেমতুন আলং চিকলো ইজন আলং ক আনসি টাংকা কেবাং মা ক আনসি কাপাদাম মা লাপেন কিসুম কে বয় কিসু কি উন ই আহুদ আফান টাংকা কাচিবি থেক কে আকেনাং সতল ন নাকায় হুদ আসন সনা টাংকা মাহা কাবিরটি কাপেকাম ভার্সাই ফিক্স ডিপোজিট ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড শেয়ার স্টকস লাপেন কাপ্রেক কাপ্রেক আবিদি তা চালিদুন এট নাংক ন নাকায় কি টাংকা আবিতি জাত আকাম তা চকচি লাসি টাংকা কাবিরটি পেন আসন সন আলি আফান মাথা নাংক টাংকা মাহা আহিন কাচেরক টক আসার বিমার কে ইসি আহেম তু নাফান আর্নিবাং কুপো আন মা টাংকা কেদাম কুপো আন মা টাংকা কাবিরটি ইন্স্যুরেন্স পেন হেমতুন আলি দুমা আবিমা উসুমার আফান কুপো আন সি টাংকা বিরটি নাংজি প্রেম কো আন মা কিটু নাংজি লাহাই আলাম চিনি পামিকা লাপেন চিসিক পামিকা খি দার কাচেপা হেমফু লংকে ইসি জয় কি জকওয়ান মাতে চিকি ক্লং পিরথে কে মনিত কে টাংকা চিপু ঠেক ঠাংটা চিপু ঠেক ঠে কেডুক কিসুং কমেন্টু টং নাংকিলি জিনে মাত্তা চিনিনে পিনি টাংকা মাহা দিহিন দোসেতা পেনাব কি আবিদে তাহাই পেনাব কি সে কেলাং আসাই ক্লেম নাংকক তাহাই ওরিং তা দামজুই তাহাই বেপার তা কায়াসন আবিদে তাহাই লাপেন কাপ্রেক চিনি নেপিন আকিসুং কে বয়তা দু তাহাই লাসন আহুত খি দাঁত কিথির ক্লং কাচেপা হেমফু আতুম সি ইসি আহেমতু নাফান কেরাব আবার সাইলং সুয়ারলু আতুম জুংজুং দিহিন কাচার জা পেন ইসি আহেমতু নাফান সনসুরি আকিসুং পেন পেজক থে লাসি নেলি পুদামজিকে

পিনিগা পর্যটন লসে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বিং ডেং বাদল পানি কাঙ্ক নিকল পেনাপলে পুথরা পরতেন বেঞ্চে দং থইগল নাং দমি থাকমি কুরবাংথু।

0: matsi labang so kiram pen mo labang so murui nang pa chok dun po la pen mura nang thon po pula son asai pen ha di sung krung a hut se ta me ke ki joy bang dokok ti tila pen hajira ka choklem ji phan bang ke arni wang a ka choklem ji a adimbang avedet ti ti ma ti di pen tangka se ta me hajira ge klem ji phan bang ya phrang pen hang dam phan bang ya bang ta ki klem nang ya saya ve pula tang te nang pithek thada ji মাছে লবং সো মোর হাগি বুপেন বং আকি জয় বং তা লহাই লয়
1: ওই আলে কে দুলো
0: আলে কি দু কে লহাই ল
1: কলাং ল কারবিয়াং লং লং আ রং পেন মামাত দন ভারুই সিরা ফক কে পেন 90% ফান রক সার কে কে ইং হই মতে মোর হা কাসে মারা ফান নিং চি থেবে পুকে তাপাত হেন লবন তাং তে লা সো আ নিয়ম নীতি আ ফ্রাং নাত কি পন জে ফান পুরা উবি কি মিয়ে তুম গোপিনে সাইকেদিং পন লাপসন্দ মা কাছে সিক পন লাপসন্দ ইক মা
0: নন মাকে দহাই কি ক্লেম কি জয় মুচো জি পেন না ফ্রাং নাত দাম মুচো জি ফান তা পুলো পজি ইয়াত আয়াত আসাই সি তা মে আ ফ্রাং নাত পন জি পুলো তং তে ফ্রাং সি বাঙ্গে তাং কা তা কি নাং সতে টি পাম পাম মে মুচো জি ফান ল পুলো তা তে জি পদুক মুচো নাং কক পাসি নন বাং নন মাকে আবে গে ভেলা সেতামেলা কি অত বম মাতুম নন ওভি কিমি কালি সেতামেলা ওভি বারি মাতুম হেমতুন চেলা না বম মাতুম লাতুম আবাং কে কসন সে মুনি তোমার নিঙ্গ পাদক
1: ইমা
0: পেন কলসন সে লাবাং সো আফান আনাম কে এন মেমু চট
1: ইমা
0: লাসন আবাং কে লাং পন বম ল আফ্রাং নিলে তুম কি বুচেং হুটকে আহন সেতামে পাং আর এ সি সে পেন বি বু হাম হাম পো লং তালং নো দাক প্রাপ তা প্রাপ চেন পেন লং তালং নো দাক তা মে হালা সুত বাং কে মুনি তুম হেম কাং নি ই ফান লা হাই ফান বাং রে কি নাম দুন কো তা মে নন বাং কে লা কপালং মে পালং তা পালং মে উলো লা পেন হেম মিথাং কাং নি ফান জি তোই লো পুলো তাং তে আপর তা নং এন পি চেট পনে ক্লেম পি তা পেন নাম তা সু চেট পো লা সন লো লা হাই পেন সে পাপ্রেক পন মুচাত লোলা পেন কি ক্লেম সেটা মে আফ্রাংকে হেম মেথাং চি ক্লেম রাগ্রাব চিঠি সে অং নন বাংকে নন আজিরে চি হুই সন আজির সন দি কমানে নন আরোই বাংকে কমানে বাং ফুলং ক্লেম দুন প মুরোই বাংকে পুরা দিলা সন বাং পত্র তাতে ইরুই পেন হং ফক কেপ হং ফ্লিক কেপ লাসন কা পালং ই ফান হেদি লাসন তা নন বাং গে ক্লেম পন বম লং পেন চি হুং বম লং পান কে লা কে মাং কপি নে কে মাং সন গে দু সেটা মে লং পন জয় মু চেত পো
1: তাং তে নন বাং কে লাসু কি ব্রেক জেক আসাই মোর হা গা সেলাম মতে হই গা সেলাম নাং লি অট সিপ লো পুরো তে হেম তুন চি লানা ই দর পা মে পুনাং লি নিং জে খুরি খাই মালা সো আসাই বাং
0: লাবাং সো আসাই বাং কে লা নন নি লি তুমা রং অলং নিলি পেনাং আতম ফান কে থেক দাম লং পেন কে লবং সো আসাই পেন হেম তুন চেলনা ইদর পু নেলি পু খুর হাই ল থেমা থেক দাম লং লর ল নন অং দুং হেম তুন নতুন কে লবং সো আসাই বেন সে সোমার লুগ পাচার লি পু নন মেথাং হেম তুন কে চেলনা লং গপ্রেক গপ্রেক আসাই সে তামে ক্লেম্পন বম ল আপসি উন পসি নেলি পু দামি
1: মে ইক্সেন ল তাং তে কি হাই কে পাদুসে কার জুনাং লি ফান উভে কি মিয়া তোমা ফান লাসোয়া সাই গাছে মার লাগে সরকার ফানিং চি থেথে পিন পেনাং লি তোমে থাং গাছে সে মারা আসাই ল পটসি আফ্রাং না কি পন থেক জিয়া ফান উভে কি মিয়া তুম ফানাং লি কপি থানিং তু
0: লাপাং সো পুথাক অবাং কে মেথাং রং ফান পুপ দেটে লিল রং গপ্রে গপ্রে তুম সেটা মে নন কে কপ্রে কপ্রে সোয়ার ল তুম সেটা মে ফির কে থাকা না সেটা মে জিহুং পিকল আসন থাক থাক সে বিপান বিয়ন কে অধা তুম সে তামে রিয়া সাইল ল হাইস তামে চি হুং পিগান ল নন কে ওবে কি মি তুম তামে পেন ল বংশ মোর হা কি বু সে তামে নেলি ইন পেট কে মাথা ল পেন কি পুগাং তুং বাং লা সন ল নন কে দাম তাং কে কারবিয়াং লং আর লু পুলে পুদাম দেট তামে নেলি তুম তপাত তুম সে পেনাং বাং কে তপাত রং সর তুম সে ল বংশ আসাই বাং কে ক্লেম্পন চটলা পাশে নিলি কে মাথা বাং কে নন ওই কি মি তুম সে তামে লবং সো সাই বাং চার্লি পন চার্লি পন পেন কাপ্রে কাপ্রে মেসেন মেসেন আবার সাই কি ক্লেম পন জি বাদে নন আহু দ কাই আফান আকা মাথা দাম পেন কোসন পেন সে কি ক্লেম পেন সে আলি কে দুমু চি মা লাপেন আফ্রাং কি পন

পিনিয়া সরলাম থে আর জুইঠা। দরডেয়া কসি রগ রক, দরসি আজির পুত সারক, মাতে কেলাক ব্যাং লাম থেকে মান, পেনাং আমনিত কে আজাদ আসাইতা লং লে আপ্রাং, মাতে ফোফে আকো তাংহো পিকজি, পেনাং বাক আজির ডিংলোতে জিরসং তা সে পচক দুন দে আবাং তা দো, কেচেং আহুত কে তাংহো তা সাই পাপ্লেং প্লি ডেট পুয়া ফানসে কে পুদাম। লাসি সার পালাম থেল দরডে আকো সি রক রক, দরসি আজির পুত সারক, মাতে কেলাক ব্যাং পিনিয়া সরলাম থে লাপান বেতল। লাকে আকাশবাণী ডিফু। নানসে দিও পর পরফাই ফরাম মিনিট থংকেবরা ট্রক্সি চক টাংল আদুন্ধু কার্বি লুন বারিম আজা মেক আং ডেঙ্গালং লুন আর জুইগল নাং।

কার্বি আজুটাঙালং হাকো পেন্টা বং চিন বং ক্রক মাতে বং আকেনাং সৎ দোবিনং লাপেন হাকো আহুৎকে আদন্তিন তা দো বাং সবং কার্বি আজুটাঙালং বং চিন বং ক্রক মাতে বং কোদাক সি কোদাক আসাই সি কেনাং জিমা লাহাইকে পাংরি পাংদন সে কার্কলি মাতে চরকলি চুফেজো কিথি কে জাং আহুট তিরিম কাং দুক লাপেন আসন আসন সাই আলং আকেনাং সৎ দু বিনং জাসে মেট কে নন ওয়ে কি মি আতুম বং কপিয়া ফানসে কি পুদামা আলাং লিতুম চিনি নে দেট তাহাই লাসি কার বিলুন বারে মাজাই মেক আং দেং আলং চন্দ্র সিং ক্রো কিলুন বং কে প্লাং আলুন আর জুগলুনা বং সলুন কার্জু পেনা লিতুম বং কোনাত মেনসি কে প্লাংমা লাপেন কপিয়া ফানসি কি পুদামা এলিতুম চিনিপো লাসি আর জুগলুনা লাবাং সলুন।

0: lopona pornang litum karbi lun bari ma jai mek ang teng along bong ke plang alun arji long tanglo lake akashwani difu
1: iben potitu bankor babe belek belek kyc papers jodi eta sabi holeten
2: ase na hoy deuta ckyc id
1: ckyc mane
2: ব্যাংকে আপনার কেওয়াইসি বিবরণ সিকেওয়াইসি রেজিস্টার আপলোড করে আর যোর পর আপনি পাই ইউনিক 14 ডিজিটর সিকেওয়াইসি আইডি যে সকল আর্থিক লেনদেনত বৈধ হয়ে পড়ে এথা কেওয়াইসি আপডেটের বাকি ব্যাংক আর বিত্তীয় সংস্থাটো আপডেট হয়ে পড়ে
1: বাহ আরবিআই এ কয়
2: কেওয়াইসি সুরক্ষিত ব্যাংকিং এর দিক হলো প্রথম পদক্ষেপ

0: संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है।
1: अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं,
2: अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं,
3: क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा।
4: बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा।
5: योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी।
4: नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण।
5: फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण।
4: प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय।
6: প্রিয় শ্রোতা, আজির কৃষি ক্ষেত্রত স্বাবলম্বী ব্যক্তি শিতানত হুনক, মহিলা কৃষক জ্যোতিমা ডেকার সঙ্গে শিখামণি দত্তর এক কথোপকথন।
7: নমস্কার জ্যোতিমা ডেকা ডাঙরিয়ানী।
8: নমস্কার,
7: আপনাকে আমার অনুষ্ঠানলে স্বাগত জানাইছো। আপনি প্রধানকৈ কি খেতি করে?
8: প্রধানকৈ এতিয়া ধান খেতি করে আছো।
7: আর কি কি খেতি করে?
8: এতিয়া ধান খেতি করছো, শালি ধান খেতি, আইজং, রঞ্জিত, বনি এইবিলাক করা, আর বিসমুঠি এইবিলাক করা হয়েছে। তারপর এই ধানখিনি কটার পিছত আমি এতিয়া ধর যার আমি বিসমুঠি বলে কোয়া হয় সেই ধানটা আগতীয় কাটিব পারি, পেহারর খেতে করবা যায়, তারমানে সেই ধানটা কাটার পিছত এতিয়া আমি ধর আধাত পেহারর খেতে লগাম। তারপর আর যিখিনি ধান কাটা হব তারপর আকৌ মানে বড়ো খেতে করব লাগিব আর তারপর বড়ো ধানটা কাটার পিছত আকৌ এই ধানটা খেতে করবর কারণে সময় আহি যায়। সেই খেতিখিনি হওয়ার পিছন আমি ঘরের কাছে আকৌ মাটি আছে পাচলির খেতে করবর কারণে, সেই পাচলির খেতিত ধর আমি ঢোল, চিকা, রঙালাও, পানিলাও এইবিল ভেন্দি, বিন দিয়া হয়, তিতাকেরলা, ভাতকেরলা সকলখিনিয়ে খেতে করা হয়। তারপর বন্ধাকবি, ফুলকবি খেতিটো মানে আমার মাটিখিনি চন পড়ে থাকা না যায়, গোটেখিনি মানে করিয়া থাকা যায়।
7: কিমান দিন ধরে আপনি কৃষিকর্মের জড়িত হয়ে আছে?
8: মোটামুটি মই বিয়া হবা আজি 10 বছরে হল, তার তেতিয়ারপরাই মোর মানুষজনে করে আছে, তার আগরপরাই করে থাকে, মই এতিয়া 10 বছরে হল। তারপর আলু খেতিটো আছে, আকো আদা, নহরু এগুলা আমি ধর হালধি এগুলাও করো,
7: মানে বহুত দীর্ঘদিন ধরে জড়িত হয়ে আছে।
8: হয়, জড়িত হয়ে আছে। তারপর আমি ধর সাইড বিলাকত আকো গোটেই ধর তেনকে মাটি বিলাক দিলে বহুতখিনি জায়গা লাগে, সেই কারণে আমি সাইডে সাইডে আকো বস্তাত মাটি ভরাও। আমার গরু ছাগলী এইবিলাক আছে, গরু ছাগলীর যেবিলাক গোবর এইবিলাক আমি সারর বাবে সেইবিলাক আকো বস্তাত দিও, দি কিনে আমি ধর বুকুরু জলকিয়া এইবিলাক রো।
7: এই উৎপাদিত সামগ্রীখিনি কত বিক্রি করে?
8: স্থানীয় বাজারতে বিক্রি করা হয়, যিখিনি ধর আমি স্থানীয় বাজার আমি করব পারো, বিক্রি করে থাকবে পারো, তেনকা করে থাকা হয় গোটেখিনিয়ে খেতি।
7: গরু ছাগলীও মানে আপনাদের?
8: হয়, আছে, ছাগলী আছে, ছাগলীও তেনকাকে পোয়ালিবিলা বিক্রিও করা হয়। আর পুখুরী আছে আমার, মাছ পালন করা হয়, মাছ তো আমি রঙিয়ারপরা একলগে উঠাই আনা।

0: ইতিহাস রচনা করে। মান্ধানায় ভারতের মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মিতালী রাজর 10,868 রানের অভিলেখ ভঙ্গ করে। প্রত্যুত্তরত শ্রীলঙ্কায় 15 অভার আর 4টা বলত আটাইকটা উইকেট হেরুয়াই 69 রানহে করবলে সমর্থ হয়। ইফালে ভারতের পুরুষ ব্যাডমিন্টন দলটোয়ে আজি কোয়ার্টার ফাইনেলত আয়োজক দেশ জাপানক পরাভূত করে সেমিফাইনেলত প্রবেশ করে আর দেশের পদক নিশ্চিত করে। ভারত কাইলৈ সেমিফাইনেলত চীন আর কোরিয়ার মাজত কোয়ার্টার ফাইনেল খেলখনের জয়ী দলটোর সম্মুখীন হব। একেরাহে টেবল টেনিসত ভারতের মহিলা দলটোয়ে প্রি কোয়ার্টারত থাইল্যান্ডক 3-2 পরাজিত করে কোয়ার্টার ফাইনেলত প্রবেশ করেছে। বাতরি শেষ করার পূর্বে প্রধান বাতরিসমূহ আকো এবার পড়ি দিছো। 72 সংখ্যক রাষ্ট্রীয় চলচ্চিত্র বঁটা প্রদান। যদুমণি দত্ত পরিচালিত জুই ফুললৈ শ্রেষ্ঠ অসমীয়া চলচ্চিত্রের রজত কমল বঁটা। কার্বি আংলঙর উন্নয়নের গতি ত্বরান্বিত করার লক্ষ্যে আজি কার্বি আংলং স্বায়ত্তশাসিত পরিষদের প্রতিনিধিবর্গর সৈতে মুখ্যমন্ত্রীর বৈঠক। রাজ্যত নতুনক 8,000 আদর্শ অঙ্গনবাদী কেন্দ্র নির্মাণ করা হব বলে মন্ত্রী অজন্তা নেওগর ঘোষণা। রাজ্যের বিভিন্ন অংশত পরম্পরাগত রীতি নীতিরে করম পূজা উদযাপন আর চলিত এশিয়ান গেমসত ভারতের প্রথমটো সোণৰ পদক অর্জন। আমার এতিয়ার বাতরি ইমানতে অন্ত পৰিল। আমার পরবর্তী বাতরি 7:10 শুনিবলে পাব।
1: লাগে আকাশবাণী ডিফু নালে তুম যায় মেকার জিলং বম লাগে এফ এম বেন লং মেঘাহর্স ফারু সিরা টক বরাসের ক্যাপ লাপেন রেস এ লাপেন আনপার্টা নিউজ অন ইয়ার প্লবং সহ এ বলং পেন সিটামে নালে তুম আকাশবাণী ডিফু আজায় মেক আর জিলং একজি নন সেডিও পর পরফাই ট্রক্সি প্লেংটং ল আদুন্থু কার বিদ্যাত লং রুই চিং হনালু না যায় মেঘ আং ডেঙা লং কে চিং সেলুন আর জু ইকল নাং সারসিং রং ফার লাপেন আরি সংহা তুম কিলুন আলুনা লাম থে ইপি লংরি কার্বি লংরি পোলাপাংস আলুন আর জু ইকল নাং

0: Lopona por nali tum Assamis album aluna jai mek ang teng along ason son aluna julong tanglo lucky akashwani difu adun thu ok pana jai mek ang teng along chihu chiput ar chui lo nang chihu chiput athipike waterborne disease akeso aputhak hutbang prodip rong par lapen doctor dharam singh timung ang bong chihu chiput ar chui lo nang
1: aprangsi ওক প্রাণজা মেক কার যুদ অহনা তুম ফান্তা নিলিহীন পেন নিং ক্লং পেন কারডং পজিরল লাপেন পিনি আদা কিসু ডিয়ার লো ইলি তুম আনি ভাং কাছি টং বের ল্যাং পেন কে লং আসন আসন কি সো লাম জিরা পুঠাকসি আং টন পেন চিহু চি পুটপো নীল তুম কে ফা টেং পেনসি ওয়াং লো ডক্টর ধরম সিং টিমুং এম ডি ডিফু মেডিকেল কলেজ হসপিটাল লং আলংলি কে থান বাং লো তন্তে আপ্রাংসি আকে হাই ডক্টর নংফা কারডম নপজিরল
2: কারডম লাপেন রিডো কারবিয়ং লং আরাদা তুম হানান্দা নিলিহিমেন পুথত কারডম পাজিরলা
1: তাংটি তুম কাছে থানলাম জির পাংচিং পনফিলো না

0: লাহেকে ব্যাকটেরিয়া গ্রুপ ল নন হসন প্রোটোজোয়া লাংলাম লো পলতাং তে এই অ্যামিবিয়াসিস মতে অ্যান্টামিবা হিস্টোলাইটিকা পু হালাত ল জো লাপেন এই জিয়ারডিয়া তহ টক্সোপ্লাসমোসিস তহ লাহেকে এই প্রোটোজোয়া পোয়া গ্রুপ তুম ল লাপেন নন হসন হিলং দাদু
1: কলা
0: মানে এই পিল রিংওয়ার্ম বু দাদু
1: লাহেকে
0: সিস্টোসোমা সিস্টোসোমিয়াসিস পুডুজি জো হা লাহাই তা লাং পেন্সি কে লং ইলো লাহাই তা লাং পেন্সি এই তুম মানে কে লং ইয়া অর্গেনিজম ল লাহাইকে
1: আনতে ডক্টর খাই পেনা গা তুমি যে থানপো এলাকে কোলেরা এলাকে হেপাটাইটিস এ পুজি এলাকে টাইফয়েড পুজি এলাকে ডায়রিয়া পুজি তাতে লাকা দুঃখ পিতে সিভিয়ার মাপা তাতে কাপড়ে কাপড়ে দাগা ডক্টর তোমাতে দেখে লাঙে বাঙ্কে কাপড়ে কাপড়ে জিমা এদম কে চিনি রাত তুমি চিনি বাঙ্কে এ লাং মাসে কে লং কেসর লাকে বুপু এলাকে চিউন দাতে কেসু পুষি বুপু তা হক পেটে কপিল
0: কালাংল লাসি পামো নিলিপুল মতে আং ঠেকে বাঙ্কে পেনা আন লাহাই কেসু তুমি লং আং ঠেকে বাঙ্কে পেনা আন কমন আং ঠেকে লাগ পকে দাম
1: চিংলি জট আসন
0: চিংলি জট পেনা আং পকে দাম নন আসন হেপাটাইটিস এ পেন ই লা লাং পেন সি কে লং ই ভাইরাস ল লা পেন তা পক দাম ই তা হাই সিতা লা তুম বাঙ্গে পক দাম দেত কালি
1: ও
0: ফুদা পাসু পো হা জন্ডিস তা নাং লং দুন পো
1: ও
0: জো হালা লিভার নাং ফালাং নো আং দেং আন্ত নাং লিরো পো হেপাটাইটিস তা মানে লিভার ফান্দা লা তুং ফালাং নো আ সাইক্লেম দে লাসি হেপাটাইটিস পুলো লাসন আঠাক্সি এন্ডা এন্টামি বা হিস্টোলাইটিকা তহ হালা তুম দা একদম আলা আলেত্রিনা মুখা লাম্বাতে বারপি পদাম পিগি আংনিম তা তান ওজি লাতুম ননসন কলেরা পোলো দানে কলেরা তুম মাঙ্গে পকে দাম লতে মাসি তা লাতুম গে ইং একদম মানে এই পিলো পুই হ বাঙ্গে পুপু রাইস ওয়াটার রিপো তা মানে আন লাং আসন সে আফ্রের সের সের সের আফ্রু ফ্রু ফ্রু
1: ডিচেন জি
0: ও জুলা সোনা আতুম তা দুলাসি আজাকা মাঙ্গে হলা ডায়রিয়া পলি গলি আং ঠেক মেন্দা পিনান মাঙ্গে পাং ঠেক মি
1: আন্তর লাং পেন কিলো অনা কিসু কে বু পেন তুম পুলো টাইফয়েড তহ হেপাটাইটিস তহ কলেরা তহ ডিসেন্ট্রি তহ ডায়রিয়া তহ পুলহায় বাকে চিউন দের মাতে
0: কাচিউন মানে লাপু লাপু কাচি ফাফু এপাং পেনি লাই চপা ফু পেনা কাচিউন পুয়ালি ল লাইকে হালা
1: লাং কি জুন পেন
0: বা লাং কি জুন ল এ লং বেরা লাং বেনো সি তুম কনজুম ল পলো তাং তে সিতা টাইফয়েড পু মাং দো লাং টাইফয়েড মাতে হালা এ পখি লং তুম তুম বাং গ্রুপ তুম বাং কে হালা তুম কে লা মতে কসন ল টাইফয়েড কি লং ইয়ে বাং সাপোজ মানে নন ইনো দা মুনিট তেনে মা টাইফয়েড কে লং বাং ল কিসু বাং দা টাইফয়েড কে লং দলো আলাং সিতা ফু সসে দেলম দি নন মাঙ্গে মাসি আলাং কাম ক্লেম বম ল দাম বম ল আলাং কে সাপোজ কি টুন কে দাঙা কাম এ পিনে নন আসন হোটেল লং পুনন এই পিনে আরি পেন তুম বং বং তুম লামলা কাম সিতা কে ক্লেম নাঙা কাম লাসন মুনি দা বাং পলো তাং দে আলাং ইয়ং সি চপাং থি রেট এ পলো তাং দে
1: আহো
0: নন আসন বিসার আলাম আলাং বারপি বারসু দাম ল বারপি দাম ল চামে ল জারে ল তে মাতা রি বা কাদু বেচে চাম বমি মেহেন তেন তে পেন কাম ক্লেম চালো বলং লাহাই পেন তা চিউনুন থেক
1: ও
0: নন আসন হালা পৌখি লঙা তুম পুষি তালা পুলো হালা তুমি তা টিচার চেয়ার স্যার পুলো তোমরা লাহাইকে আরি লঙা চি থান মানে চিবন আরি চিমি লং দু দুন চুম চামকে লাগে থেকলং লে দেপো মাতি
1: কলাম কলাম
0: লাসি হালা হাই আলা গাছে মার ইয়ে হরমু মুখা আনুর কাপড়ে গা বাঙে উসি চৌদুন লং লো পুলো তাং দে হাল পেন তা চিউন থেকল লাসি এ বাংলা পোকাছে পা ফো পেন দেহেন পোকাছে ফো বেক কাছি উন চেট পুয়া তুম গালি লো তুম বাংকে হালা হাই ইনডাইরেক্ট
1: আন্তেলা আলাং আবাং ইতুম থেকলং রো রুচিং এডো তেমা ওপেন থান লো আর লুগে থেক লংলে পুষে তামে আনতে হালা বাংস লাং কাচিং নু কাচিং থি পেঞ্জর বাংকে এ অগার লো লাহাই কেসু লুলে মা
0: খালাং লাসে মানে মুনি দা তুমি ফান আর নাম কি পিলা এ রেং পুহেদি এ রেং গে লাগে এই ফার্স্ট লাইন অফ ডিফেন্স পুতা পুমে লো মতে
1: খালাং লো না কি রাই বাং
0: কে রাই একদম লাবাঙ্গে সি আ ফেন্সিং থাক থাক লগে লাগে বর্ডার লং আ ফেন্সিং থাক থাক লয় বা ওয়াল লয় মানে মুনি তোমার রেং লা আন কাং টাং লা নাকি মি যে লাহাই আমার মতো পেনাং পিনুং এই তুম মানে কিছু পি তুম এ রেং হয়ে পেন গেল দু নে
1: ও
0: লা আন মানে কাং টাং লা পুজো লাসি নন এ বাং লং মানে কে তেরা নাম বাং বাং লং কে পা ফু চট হেন তেন বাঙ্কে হুদু তুম লং দে দে তা পিনে এলার্জি কিছু হাকে লং হালালে কাং থাকরে কাং থাকরে হালালে কাপ্রেক লহে সেটা লং দে দে থাই সেটা এ বাং লং জংসি কোনানে আমি একদকো এ রেং আমি একদম ককনানে আমায় তুমলা বেন্ডেজে পিন বা ডিপ হেড হে পিন
1: ডেড
0: পেন্সি তুম লাংচিং লো জালো হালা সো লাঙা লঙা কেটের কে দো কক আজনে হালা হায়া পি তুম মাঙ্গে ওসি হালা হয় পেনা লুট লং চক আক তুম তা দু আচ্ছা তুম মাঙ্গে তুম লাং এই পুখুরি লাং একদম হাম মংক্রা কাপাক সিয়ালাম লো বা পেন আজাগা মাঙ্গে তুম লাং চিদুং লো হায় মেঘ লং লুটসি দাপাক বাজু লাসন হয়ে পেনা বাঙ্কে হালা এই বাংলা চকা ফিয়ে বাঙ্কে হালা দাগা বাঙ্কে তুমি কে লং দুনিয়া চান্স
1: হোক ada doktor ke hai sona lambang e kachini kang dugum ban halo penang ana tuma bang ke lang pen ke long ke su pulutang te arleng ke sara mate arta ke ong dung tum bang ke la puan memen ke su theklong le mo phis ta mi usumar tum pan ki un prapik pusi muni tum kachini kupi polo
0: lalo isi bang ke

0: কাছে পাংথির বাংলা নম্বর এসি বাঙ্গে পাংথির কাছে পাংথির অসম আর তোমাকে নাংলি লাংডুন দিং টিক উন তিক বাঙ্গা লাগে চকলোতে মাসি তা কে লাংডুন বেরুন এ হুতা দোক ইয়ে কাছে পাংথির কসন নে চার সামের এ পিনসি পেনে চুহুম দেলো চো দেলো তাহাই মেনে আর ইজো সামো এ পিনসি এবার ই চিং জুবর এর পাগলো মেনে চিং লেগর এর পাগলো মেনে চিনি আলানকে লাংডুন বেরুন এ দেরা হুদ্দ কক
1: যে
0: কালিমা গালাং মাসি এ সোনা মাগে লাল আলেং থি তুম লং লো বলো তাং দে ইসি লা বাংসো গিয়ান গে ইসি দোক যে অনে নন লাগে চার সাম এসি চোনাং পো দেহ পো পেনে আনকে লা দোক লাতা এসন লাপেন আকু এসন বাংকে সোমার টুম বাংকে লাগে এ নন পৃথিবী নাকি দমি লো নাসি আসন আসন হরমু ইনফেকশন কাদ বেন্দা মানে আব্যাং আবাং মানে কে চেং চেং কোসি কন্টেক্ট কে লং লোমাতি লাসি হালা আব্যাং লং মেমোরি সেট আপ দেলাং যে লাহায় কি সোপেন মন নন ফিট
1: রাইন নেই
0: চেরাই নেই সঞ্জি সঞ্জি চেদাম নেই সঞ্জি চেরাই দু নেই হালা হরমু বাং আলাং এ সেট আপ আমি গালি দেলাং মাতি হালা তা এ সল লাসি কে চেং চেং আকো হুদকে কসঞ্জি চেদান পো জোলা সন্ধ্যা থাকলো লাসি তোমার তুমি লং বা আলেং সার তুমি লং বাঙ্কে আকো লতা হালা তুমি বাঙ্কে নাগে সার ঢুলো নন বাঙ্কে হালা হাই কাছে দান ইয়ে যা কং মুখানাং কম বম লো হালা তুমি বাঙ্কে
1: আলে সার ফুলো পুজান
0: সার ঢুলো বাঙ্কে লাসি হালা তুমি লং বাঙ্কটা এ আহির তানচে দকক টিটি লাপুলো ইয়া
1: তাতে লাপিনি সন বাগা কিছু লং লো সোমার তুমি আর লেঙ্গে থেন তুমি কাইতা ডক্টর তুমি থানা তেং পুরো তাংতে এ লঙ্কার অম্বেন্সি জু নাং জি পুজি লঙ্কার অম্বেন্সি উন্দি চুং নাং জি পুজি হালা হাই কাপিন খাট কে কপি থেলো
0: লাসি ননাসন এ লাহাইয়া কিছু লাং বেন কিছু লঙা কিছু পাবনি বলো টাইফয়েড নহ এই পিনে হেপাটাইটিস নহ বা এই কাপড়ে কাপড়ে ভাইরাস পেন ডায়রিয়া কি লং ইদহ তারমানে ইলি তুম ফার্স্টে থানদাম লোকে কে চেঙালম মুনির বাং লোকে লাং কে আনমা কে নাংস লাসি ডায়রিয়া বলো তাং দে এ বাং আলং পেন লাং কে দাম লোক দাম এ বাং লং এসি এ বাং পেন লাং দাম লো পোলো তাং দে এ বাং তুম আলং লাং নাং কম তাং লো পোলো তাং দে হালা এ বাং লং অগ তুম তা কো আনসি কি থির লাং সন্ধ্যা থাকছি বার পি লং না থুসি নন ডায়রিয়া হুদ লাং ডুন এলো বলতেন হালা কিডনি বাং তা লাং লং ওই দেয় পো কিডনি বাং নাং হে নবম পো তাতে মা কিডনি গে লাগে লাং লং বেয়ার নিঙা ফিল্টার পিনা
1: চাম এ নাই
0: চাম এ নাই হালাগে ননকে হাপু লাং হাপুকে দাম ইয়ে লাং পুষি দাম রং পো লাপুকে দাম অং মনে তাহলে হালা বাঙে এঙ্কে নাং খ্রেং নুন বম পো কালিমালা এঙ্কে পেনা হানা তুমি বাং দলাং যে লাং চু নতাং দে এনেকে আকো পক দাম বম দ্বিতীয় পট পো মাসি লাং দা চুন ধুয়ে দে হালা তা দু আজি নিধি ভুই বাঙ্কে লাহেল যে হালা কিছু পেন কাছে দান ইয়ে বাঙ্কে আঝাকে বাঙ্কে ভাইরাস পুলো তাং দে ভাইরাস পেন জেলা বাংসো ডায়রিয়া কে লং ই পুলো তাং দে ভাইরাস আফান কি তুম কি পি এত ওয়াই মাসি আবেলো ভাইরাস আনকা পাত সিজি এত ওয়াই মাসি আবেলো সেটা লাহাই ভাইরাস তুম এ বাং লং পেন আন চার দাগ পো বাং ওই তির গা মেধান কাজ জুইব আজি লাসো কা চার দাগ আহু হালা কো আন মানাং বাং লং পেন লাং কে দাম আন সসে সিলি থাপ তুন নাং পো লাগে সে লাইন পেন নন মতে কিছু কিজুন লং লং কিজুন পেন লন মুঠতে পাপ্লেং দুনাং পো কোয়ামাকে দাম
1: লাল কুজুন
0: নাং পো নাং পো মো ইহুরে সিলো তাং না পামে থামে থাং জে বন পো তো তেমা ডক্টর দুমারি দেং বাংলো বলো তাং তে আঝাগা দবাই দো তো লাং পাদা মই চরফান বা মু আলা ফে গ তুম মান মানে পা মুভমেন্ট ওই চরফান পোহালাতা দো তেমা সিতা রং অসন নন ইলি এ রং কে দো পিনি বা ইমিডিয়েট কে ক্লেম নেই কে নন লঙ্গে ওয়ারেস তা দুঃখ ওয়ারেস জং সিয়ান দাম উন পোলো তাং জয় মুচলো দাদা ওরেসটা কাছে কাছে মার্নিং টেকনিকটা তো পেনা না তুমি প্যাকেট এসি ওয়ান পো এ গ্লাস আলং কাবিসি এলাং আলং থক চম চম পোলা আনসি চসে মারবং বংসি জুন চম জুন চম জি লাসন কালি
1: ও
0: ওরেস আলং হালা দা কে টক ডাক দো পো হালা সো প্যাকেট আলং আনমা পাউডার লাসো পাউডার লং পাউডার কে তো আনাবে আন লিটার এসি এলাং আলং থক লাভ নাং পো থক লাভ সি হিজু পামে সি লা পাচি গুই পামে সি লা দা পেন সি জুন চে চে নাং পো
1: ও
0: লা কে এসন আথিমা ডায়রিয়া পোলো তাং তে ননাসন পামু পকাং সির ইং সির ফ্রু ফ্রু কে এফং ফং কে দাম সি কন আন আই এম এল নে লাং দাম জি লি হিসাব দুন দে দে টি
1: কলাং কলাং
0: জং সি বাতাই কে এফং ফং কে দাম সি এ পেনি 200 এম এল বাগ হিসাব সি দাম জুইলো পোলো তাং নে বাতাই কে বলো তাং নে মাথা নন 2 লিটার হিসাব কে দাম এলো
1: দাম এলো
0: মাসি মানে হালা পু লাং দাম লো তাং নে কো আন নে তুম গেলা পু কে থাই বাঙে থাই দুন দে দে পোলো তাং দে কো আন নে কে কম লোকে লাসি মানে ডায়রিয়া পোলো তাং তে ননসন ভাইরাল ডায়রিয়া পো তুমি মানে লাং কাপা প্লেং কাপা প্লেং লাসন থাক থাকছি ব্যাকটেরিয়া পুনন এই প্রোটোজোয়া পুনন হালা হাইপেন কি লং ইয়া ডায়রিয়া তুমি সেটা লাংকে থাই গেলে মাসলো লাং মাঙ্গে লাগে এনভেক নাম ও আর এস লে লং লিটা লাং কে রেং সে চকলো হালা হ্যাম কিন্তু লাং সে চকলো সেটা হালা লাং বাংকে
1: মিশে না
0: মিশে না পো কে মেসে না লাং বলো তাং তে নন এই চিঠিং এলো মাত এন্ডেড বুত গালিলো মানে হেমকে ফিল্টার ডো পামে নন আসন একোয়াগার্ড ডো যা দো হালা লেখা প্রেগলো সেটা আনুতিন হেম লাইকোয়াগার্ড কে দোজি গালি লাসি মানে কে

0: কেন্ডেল ফিল্টার দলতে মা সেটা নিতুম পুলো ক্যান্ডেল ফিল্টার দেতা আং তনফানকে ইংসায়ন লাসি ল্যাং আমাং পাঁচশো নাংপো পার ক্লক টেট আননি হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড মানে হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড লোক আর ক্লক টেট লোকসি ওয়ান টু টু মিনিটস লোপো আর ক্লক টেট নাং যে লাংসি পাংসাম শুনন লালে আকো ফিল্টার লং লাগিলে দু শুনন লাপেন লাগে জুনটা চকল বা ফিল্টার লাংলে নাম পাঁচশো টু ডেট বেন আকো জুন সেটা চক লাগে এসন লাসি লালে এসন লো কি জুন লাং এদি তুম কাছি ঠিক লো লাপেন হালা ইরি চেপাং থিরে নাংপো সাবুন পেন পুনন চারসাম এড জাত এড কাছে পাং থির মাংটা কেনাং সরলো লাপেন উনান গেলা হং কাছে মার কাদুগা বে হরমু কসন জি কাছে মার মা লাহাইদা লাংডু নাংপো আরি চাদু চারসাম এড জি গে ক্লেম গেদাম হরমু মা তুম বক বক তুম লামলা মা জাত লো মা কসন মা হালাহাইদা লাংডু নাংপো লাপেন হেম দা জংসি মানে থাক সিনটেক্স দো বলো তাংলে লাতা
1: ডক্টর কে হাই লা সনসুরি লামি থানসামি আপর লামদ কক লাসিলা ল্যাং পেন কে লং কিসু কুসন সি কে লং মা কুপি লংসি ইতুম জুনাং জিমা লাপেন কে হালা কে লং আদিম আর ল্যাং কুসন সি কে পাচি থিং নাই মা এ কেচি থিং কুসন সি কে লং জিমা লাপেন লাহায় কিসু কুপুসন সি কা চিংরা জিমা লাকা দু কাবিয়ালাম কে থান থেকে পশি চরুপার পিগল জুম আপর লাম কক পশি পিনি ল্যাং পেন কে লং সনসুরি কিসু তামি লাপেন কা চিংরা জিয়ালাম কে লাপন ইথন না কার্ডম
0: কার্ডম
2: লপন পর নাং নিতুম অক পানা চেমেক আং তেং আলং ওয়াটার বন ডিজিজ আগেসো পুথাক হুদবাং প্রদীপ রং ফার লাপেন ডিফু মেডিকেল কলেজ এন্ড হসপিটাল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর ধরম সিং তিমুং আং বং চিহু চুপুত আর জুলং টাংল লাকে আকাশবাণী ডিফু নাং নিতুম চেমেক আর জুলং বম লাকে এফ এম বেন আলং মেগ হার্স ফারোই সিরা টক বরাসের ক্যাপ রুইস এ লাপেন আনপার্টা News on air palabang so ebalong penstami nalitum akaswani difu ajay mek arjulong igji. Adun tu, English alun ajay mek ang tengalong lun arju iglunang kecheng si Ed Sheeran lapen arjit singatum kilun alun alamte sefird palabang so lun arju iglunang.

0: Lopona por nang litum. English lo na jay make ang deng along pen asan son alun arjulong tanglo. Lucky Akaswani difu.
1: ও চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইড দু বুতে মাতি হ
2: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জাত্ত দলো
1: কপি পিলো কাপাচে থাঙমি আসন মুংকে
2: কাপাচে থাঙমি আসন আনতে দু পিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দু জারনি আলাম পাংরি পাংদন আদামা সারারনি মাহাঙ্গে থে কাবিরটা কিথি কে জাঙা বিরটা কে জর কে নাম আলাম কুলারা কি মিকাং পুয় বিরটা হেম কি মিকিলুত আরনি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলেন
1: এনতে কোসন লপাচিনি প কোদাক লকা হোমরি দাম নাং জিকে
2: লাদাক ল আকাশবাণী দিফুয়া লং ল মেনা জং সেদাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি চে থান বা প্রাংতা চক জি
1: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
2: ওয়াং ইক নই লাদাখ আকাশবাণী দিফুয়া লং
0: নন স্টেডিও অপর পর ফাইনার কেবরা মিনিট ক্রিপ হ চক তাংলো আদুনথু লাম হানচা কাপড় হিয়ে যায় মেঘ আং দেং আলং চন্দ্র সিং ক্রু কাবন্দা ইংকুং ট্রক্সি জক আন আংলং আলং কি পুল বাংসু আলাম হানচা আর জুই লুনাং বাংসয় জয় মেঘ আলং চিপার্জন তুনা তুমকে ধনিরাম রংহাং ফান্ডার টেরন হুনমন রংহাং পি সেংকান কিমি ইংটি পি লাপেন রোমেন ইংটিয়া তুম হ্যানলো বাংসু আসাই কেপাচুন কে প্রদীপ রংফার লাপেন আলং লিরি সংহো স্যামসন ইংটি তংটে আর জুই লুনাং লাবংসু অজয় মেঘ বাংসু অজয় মেঘে বাংসু অজয় মেঘে পিনে আকাশবাণী দিফুলং কেরত কেপর যুগ পাচি তাকচেং অজয় মেঘ ইকলো তংটে আর জুই লুনাং লাবংসু অজয় মেঘ

pini lam hancha aning ke hanga tu maphan puthot engkung troxy jok an anglong along ki pu alam hancha nangwan pithulo labangso alam hancha ketorabang sir chandra singh kro lapen labangso alam hancha kaporhi ponabang sir samson ingti lapen kapichu nabang sir prodeep rongphar lapen bangso alam hancha along kachiparjan ponatum amen lake longki kachiparjanabang ধনীরাম রংহাং মেক্রি কাচিপার জানাবাং লাকে হুনমন রংহাংপি লুমজং কাচিপার জানাবাং ফান্দার তেরন কুংরি কাচিপার জানাবাং সেঙ্কান কিমি ইংটিপি লাপেন রোমেন ইংটি আতুম হেনল ততাংটেক ইংকুং থ্রক্সি আর্য ইকসেনাং জক আন আংলং আলংকি।

0: rong a quarter pen hospital ke jhelo o e hospital a dung amar pule pudasita chok la silum jong a phan masap ke joywan ke dolo pulong ki ke hospital along ke do esek ahut pen ahut sentara hithi along alang tum ahut isi ke cheplang hithi along hor kangri hem kache damun e bang thondun se set jok anang long along kamang humang ramalam hai hui kache matha damda chingnek me me ta do chihiji me me ta do a phithu bang ke longki dipu civil hospital along nang koi ham ancholo
1: नेसन थक थक तुमके कुपिलो गचे प्लांग लातुमता नेसन पांगजी पति हंगलोमा क्रोआरोंग अमेकार साठे फांगचोआरोंग अमेकार लांगमिंग तुमके पिठे पेनचे एड लुले
0: आहक आहक आमुलुम जोंले माथा थेकथे दादा सनते लासन पोताहाय पुका माथा दामपेन आमुन क्लोवीलो মাথাথেতা উনে আহটিসি আলাং সেন্তারা হিথিয়লং কাছে প্লাং দামকে বাংকে প্লাং আতুম পেনসি কাছে পারজি দুন্দু সেতা কে প্লাং পুপুয়াতুমতা ননকে লঙ্কিয়াতি বিশি মানলাবল পু আনাহি দিকুমিয়া দাংকে থেতা আমেথাং আতুমকে আর কুমদাম রেগ রেল আলং লয়া হেম ফুসি কার বিচল কাতি কিকে বাঙা খাইসি ইকলিয়ারল লাহাই কপি কসন পেনসি নাং কেমান দেনমা লঙ্কি সোজেংতা মাথা পাতে রয় দাম দেতা উন এদাল লঙ্কি আতুমকে লংলে ফেলাং পুকে চুপু দা মাথায় আবে বন্তা কারকক রেনসিং রংপি চাপং তারাবাসা হাওয়ারকে লংলে আদাং থেপিক পিক আন থ্রি স্টার সার ইকবে দিফুতকবি সবাই ক্রো রংকুট বরসিং রংহা রঙা সরতা চে দরচিত আহি দিকুমেকে দু সেতা সাই কাতি কি কাছি হুং হে আজক নিকান এসেক আন কাছি ফোফে তুমসি অমুনা লাহাই আলাম জংসি মুন্ঠি দাম পোলোতে লঙ্কি চটকালি কামাথা থেকপু আতুম আনকে আনিং অয়েকজি আহক আহাকে লঙ্কি কামাথা কাছি কেরলা লোমা লঙ্কি নিনিয়া ফিলোতে হসপিটাল পেন দামলং পোপুসি ডক্টর আতুম পেন পাচি নিল লঙ্কি তা হেম দামলং পোপু কাছে হক সোতা দোলো আপ্রাং পেন মুতে নন হসপিটাল আলং শেখ চেলাং দেট পেন মাসাব দমে মুচত আসনসি লঙ্কি জেথেকলংলো পুয়াচর বাংতা লঙ্কি দিফু সিভিল হসপিটাল আলং শেখ আচেলাং এসেক মেথাং আরনকে ক্লেম নাংজি দো আনতা ক্লেম দুনলো লাহাই কাদু কাভে পেনাজক কেসু আবাংকে কেমেলো পুলে পুডাসিতা চকলো সেতা কেচো কিজুন কাছে রে আকেনাং সৎ পুসি ডক্টর আতুমকে পুডাকল লাসি লঙ্কিতা পিঠে হন্দুন বম জিলাং পুলতে হর আবাংকে সেনাং ককব লাপুলা বেন নিনি নাং চকসি পিনিকে লঙ্কি হসপিটাল পেন হেম চেবাং লংপ লাসি লুমজং হোমসেরাল পেন কুংরি আতুমতা হসপিটাল আন্দুনসি লঙ্কি আফান ইংথুম দামল লুমজংতা হেমকে পদাম ফিদলংলে কোয়াতারলং নিনি বাক পাশাং জিলাং পুসি আই কাফান পুলো
2: ইক নাং হসপিটাল পেন জগলো পুসে তা নেলং নিনি বাক দোনাং জিলাং নাং দোয়াই কে চুনাং জি আরন নে নাং থানদুনলাং লাসিনো নিনি আফিলে হেম কে দামনন কালিতে মু নে নাং থনপু
1: নাংসি নাং দুক দোরেট পবং লাপেন হেমতা নাংতে পি কামাথা সুঙরে জি দা হিথি রুইনি কেডো আন্তা নেফানকে নিঙ্কান আর জনসি নাকে মানলু নাসিনে দামজি পপুলো
0: লঙ্কি আতুম কর্টেতে কাছে থান চিমুমালাম কুংরিতা আর ইউদুন দিংলো লঙ্কি আতুম কর্টে গাছিং হনথেক থেকদুন লংসি কুংরিয়া নিং কারংদুন দলবন লাসি পেজো পেজো পেন কুংরিতা আংহুচিং পুদুনসি লঙ্কি আফান পুলো
3: পুনাংলি মুনাঙ্গে থানাতেং নিনি বাগ দইক থাতে কেসুকে মেক নাংকক জিকে
0: লংকি কে কুংরি আফান কেথেক লং চেংলা লাসি চিনি পামে মেদাল বন্তা আনিং আলোকে চিনি হয় আসনল লুমজং আফান কেহাং পিদা মাও সপিল পুকে আথে লুমজং

0: পেন কাছিং কি কাছে থানা ওটা দূর পেনতা তাং ঠেক দুন ঠেক দেরল পু হমসেরা কে বাহিনী আফান ইক পু কেহাং পাংলুম তেতসি চিনি দেল হমসেরা কে আলাং তুমাংজিরা রনলাং পুকে নন কপুল লংকি কামা থাপ লুমজং লাপেন আকর পিহাই কে মানজিয়া বাং নাংকে খাং দুন ফ্রিং কে কপুসি কেপাতে পেক হাইপ আজাদ সীতা নিহিয়ানকে দোনাং কক পু পুসি লংকি মাথা নাং কলো লুমজং কাপিন খাটা তেং পেন পিনিকে নিনি নাং চকসি হেমচে দামলং পু পু কাছে হক সুতা দোলো লাসি আদাব পেন লংকিকে আরিয়া কেং কাছিং রয় দোদে সাং সেলো মালম স ফি লুমজং তা আই লংকি আফান কাছে থন্দুঞ্জি পু চিসিকসি আই আফান পুলো
1: দাই দামলো নাং ননাদাব নাংফানাং থন্দনসি পুথো চেবাং থুনাংজি নে সাই হেম লং সাই আংদেং দো পিক পিনিয়ার নি সে ফানসি নে সুতি এনচট হেম কে হোমসেরা তুমলে পাহন লো নাং
2: নাং নাং দুন দে দা চক পো বং নে নিমে তা দাম থেক জি কে
1: দাম কে দাম থেক পো হে সেতা নাং সো জেং কে ইনুয়ে দাম নাং নি তোয়ার তা জাগ দিংলেন লসি নে নাং থন্দন পো
0: পুসি লুমজং আতুম বাস স্ট্যান্ড আন কে দাম পাংচেংলো পুসন করতে বাহিনী কাছিং কি কাছে থানালাম চে দনলো লাপেন বাহিনী তা বাস স্ট্যান্ড আন ওয়াংলো মালম স ফিকে বাসা টিকেট এনসি বাস আলো চেথা দামলো বাস তা কে দামা পর চকলো লাসি কেভে কাবাংতা নাংচার লুসি বাস কে দাম পাংচেংলো

0: তোয়ার কে মেদয় দিয়ে যক জি ভূপেন সেন্তারা ডাক্তা ঘন্টাকে থম এন্ডেত সেন্তারা হি থিয়ারনি আনারলো পরফাইক্রে হি নিয়াপর লুমজং তুম কেলে হুট আনকে মুনির তুম হি থিয়লং চিংসম প্লং প্লাংলা কমার নিয়া তুমকে পে আরি কে জরা তালমালং কমার নিয়া তুমকে ইংটি মেন্থু হান কে জরা তালমালং বেথে বেথাসে হালাত দুন দিল দাঁড়ালো পু লুমজং তুম কর্টে তে তা বাস পে না শুনছি লংকি তুমার রং সর হিথি নাংকি দুন আহুত কেসাং সাং আদিমালং আনসি মালম সো কেসাং হিয়া ফান পাতে বকদামলো রং সর ইনুত বাহিনী তুমকে নাংলে তা নাংলেলো লাসি লংকি আফান ঠেক লক পেন ইনুত আবাংকে ইংকিলো
1: ও লংকি বোঝ না আংকি সঙ্গে কনল মেমু ছলমা এ তুমি না আংলাম ফ্রিতা থেকছে দে লক লংকি
2: জগজি পুনু ননামাতকে আর নামাত দাগা তোর পেন কেমিয়াশন সেই থেকলং লো আর যাতটা আর নামান চাটল পুনু
0: পু লংকি তা চে থাকল
1: মেসেন লংকি না মুলুমজং তো কলেছিল
0: পুলুমজং তা আলাং আমেনকে পারনো পেন আর পুনু আফান থাকল
3: পুনুকে হিথি টং নাং দুন রায় মা
1: কালাং টি কলুমজং ইং টি মেন থু দুমা আবিয়ং সি নাং দুন রায় তো নাং তুম সাং থা এসন সনি বাক চনাম পলা হদে
3: ওই তো পুনু
2: ওই তো
0: পুচে পাটি তে কাং সিয়া পুনু আবাংকে হিথি আং লুম লুদাম চকলো লুমজং পেন লংকি তুমতা হিথি পেন ও সমার তুম আফান কেচো আথে সেরে নামপি পনসি হেম কাছে দামজি আফান কেং কামচে জরল আয়েক লংকি আফান দামলিন পে জৌসি বাজি হিনি আপর হেমলে দামলো হেমলে রক পেন লুমজংকে আতিপি আফান হাংসি পুলো
3: টিপি আনসা মানসুম দোমা আবেমা দো পুলোতে মাসাপসো বাক ফিনকাং বাদ বাদ সিনেকে দিফুচে দাম্পো পিনিয়ার নিশিয়া ফানসিনে সাই হেমালং সুতিকে এঞ্চ
0: পুয়াতি পিকে লুমজং কানিংজে আংথুন পাচিমিত মে পিন অং আমাত থাংতা থাকলুন দেশি লুমজং আফান চোলাং লর আঞ্চল আহক আলামকে আচর পিনি বাং পপুকে মেক্রি চিনিনে নাহক পেন্তা বীরতা লংলে লংলে নাং কক ল ননমা লমাসনলে বীরতা কাছে লেং ফুন কালি দেট লাসি হান আনতা থাই থেক থে দেল সেতা হান আনতা দোকে দো লাসি পেজো পেজো পেন মেক্রিতা থাকদুনলো
4: নাং তো

0: nang ji marek rider lo ni kya chat ta nang thai the der lo nang ning hang te han an ta do a han si hen u pen he na han pina nang tun pi nang ji te nang tun pi thu det po ma lom ta men ke
1: pusi me kriya bang akor polum jong phan pulo lum jong ke tong so gali ati pi phan pulo
2: ti pi ne gela ta chok lo ni e ga phan le tun pi chot na নেকেলা আনসাম তা চকলো
1: মালম সফি আঞ্চতাংসি হং নাংবার পেন আতি পিয়াফান পুথত পুথুলো
2: টিপি নেকে দামথুপো নি এগাফান লাংপামেনন লাপেনলা দোয়াইকে চৌকে পাংতনরি দো আনা দোয়াই তা পাচোলাপতু
1: পুনিংয়ে পেন তাঙ্কা ফারোহিনী বাক দো তাহাই আতি পিয়ারি দেং পিতে কাংসি লুমজংকে আর নিগাং সামাবাস কে পাপ হুঞ্জিয়া ফান কেং কাম কাছে জ্বর কাপাসে রং পনসো কালিল লঙ্কিয়ে তম্পি নানসোকে লুমজংকে দামানাত লাংদুন্দিং আনবেল লুমজং দামজইয়া ফি মেক্রিয়া বাং আচর ফান চারজুল
0: নাংকে সোক সনল ননকে দোমে মুচরলমা
3: দোমে মুচর আসনল নেফিকে নাঙে মেথাং আর রনপেন পেনি পেনা ক্লেমলমা
0: ক্লেমকে ক্লেমল সেটা লোডেব কারজু বাংকে ক্লেম লং লি দেলো নাং বাং তা বি দের মাতসি নি দা ক্লেম ঠিক ঠে দেলু
3: কালাং লো লংকিরি আপাই নাং নিউয়ারলে কোয়ান লো ক্লেম উনপো আজা সেতা রং ইসি নুত বাং হিনি তুম পেন চিংওয়াই থু দেলো না
1: পুসন চিংকি বম চেথান বমসি আচর মেক্রিতা হান আন তুন পিসি লংকি আফান পাচলো পুলুম জংকে আর্নিকাং সাম পরফাইকে থম রাজি তিমাপর সেন্টার নাং লিথুসি বাসকা চং হং অলং থেং পিয়ারুমসি ইংনি লুনল হিথি অলং ইহিনলাং ইহিনলাংসি আমেক পেকান্দিরল তবারারি হারলং আবুয়াজু সারপিমার আতুম হরকে জরালং মনির আতুম চিং সমপ্লং প্লাং থেকলংসি লুমজংকে আনিং অজিন আসনল পু হরকে নাম আতুম ফাক অকে মেনতাং আবর অতক্রাই ক্রুই থেক থুলংসি লুমজংকে আন সোসে আনিং আুক দোলো লাপেন আনিং আলো মাথালো
2: আই ইগলং কীতা লাহায় তুমলঙ্কা পাতুম দোনা জয়নেসি নি ইগাফানে দীফু আনসি কেলাং পন্নাংলো লাপুসন লোকে কুপুসি সেন্টার হাওয়ার লোকে দো আকার বিয়াতুম কেলাং মেপ পুসন আমুকে বাংয়া সাই চিহুং রং পুলোতে ওই কিমিয়াতুম আকাই গুপিলোকে মানপ
1: লাহেন লুমজং আফান পিনিকে আনিং কিলুত ইট কমাতসি লাহাই আপু থাককে কে চক চেপু কে খামখে দুনলিনপ পুসন মাথা বম হুৎসি দবকা পেনকে বাং পাফিসি আবাস লুমজং আদুং পাশাংসি হেন্দিমেন বাং দীফু দীফু পু হাংসের সের আনসি লুমজং তা আফির চেথেক পিনল লাসি পেজো পেজো পেন বাস আরলু দুনল বাস আরলো তা লাহায়ালাম লকসি নাংকা মাথা
2: কোশন পেনসি হিথিয়ালং হর কি জ্বর লাপেন হর কি জুনা তোমা ফান কি পাভির উঞ্জিমা
1: লাহেনল লুমজং কা মাথা মাথা বম বাং বমসি দীফু নাংকে লে আংডেন চেথেক থেদেল দেফু নাংকে লে আনকে ইং টিং রিম রিম আনলো বাসুন তুক পেন হান চোনাম পনসি লুমজং আমেথা কোয়াতার লং আন চেপালি দামলো কারকক চাপং মালম আপ্রাংকে কনা সো পুকে আবে রংকুট বরবিরতালমসি কনা সো মাতে বাঙালি আতুম দোচ লাতুম আফান রিফুজি পুতাপু নিংকান ফারুকরে সিরকেবরা ফকেব আফি মালমসি কেবা কাচিনি দুনাতেং পুলোতে লাহায়া কোনা আসো আতুম আফান বাংলাদেশি পুসি কিপু আলামকে আহকজি আথে আলাং তুম কাচি পুয়াতেং পুলোতে পেনাং আনা তুমকে সেলহেড ডিস্ট্রিক্ট পেনসি কেবা লাসি সেলোথি পু কাচি পু লাপেন পেনাং আনা তুমকে নোয়াখালী ডিস্ট্রিক্ট পেনসি কেবা লাতুম আফানতা নোয়াখালী বেঙালি পুসি কিপুপু কপি কসন পেলনে উত্তর বরবিল

pen rongkut atalom nangkang bak sai kecheng malom ke kachinie tum ing arveng lapen ardita puan piwang ve masap so kachini du nateng polote puk pakistan lapen pochim pakistan kachithak jiang ring ke do boma husi lahaya refugee tum nangke be pusi akesara tum kachithan than kedamtang ningkan pharo krisir kebra tro keb aningkan refugee kar plungpu mate eviction isiaron soso asonta dulu lake karbianglong district council pen kachi pahem pusi bangso saita kedeng ponta haipo kachini duna teng pulote hala sohut penang ana refugee tumke ke bedulu sita penang ana tuma phanke khangthu cheksi bengli block pu rongkut la pen utar bor bilalong bithuko ke chengako ke rongkut block along faruhinira phokep utar bor bilalong faruhinira phokep adonanvet lapenam parke arplung thailo bonta nikani sihinia phike unblock pureng rengjaronia talom ajo kedamtang refugee tumpu thotwang thulilo sonthot si rongkut unblock puta nangseng thulo lahaya kona so tum kecheng malom ke karbia hemsi saika chongda damda longkrang ke pajon dong ki hut hai huisi kachongda da karbia tuma hema hi dikomesi sai ke klem klem hala sohut ke sentara hithielongta kona sopuke hojai doboka nogong pen ke bang ke jor ke lana tum ancho bonta afike silhet district pen nova khali pua district pen ke bang tum si naing bag jamlo non ke dobo mahi di kome penang anke lahaya kona so tum si ke klemlo lasona phan menaka khuli puta pupu লংক্রাং কে পাজন ফরমান কে নিকানিসি পাচোক্লেম্পো বারলা পড়লতে লংক্রাং কে পাজন নিংক্রেং নিথিয়া পড়লতে বিড়ি সদিং সদিং দং কি হুৎসি কাচংরাডা কেরে সেটলা পেন কাসেলেটলে দেট আখেই বোজ কার্বিয়াতুম কে তয়ালিংসি কে ক্লেম ক্লেমলো ও ও কাক কাপাং রেংতা সেলেটলে ও আসি ও ও কাক পেন লকতা নিংকানি সেগালং পেনাং আন আন আতঙ্কা লংলং বং কে কেরেং সি কেনাং কে দোলং সি কেনাং পুসি কার্বিয়াতুম আকেং পাক আবেরসি কে দোলো বন্তা কে রে সেদা খাই পিনাক বজ কার্বিয়া ফানকে আমেক পালু লাবলো কাংবুরা মহাজন পু আমেন পেন আমানা পেন কি পিসি কার্বিয়াতুমকে আহক চিতিন কপিমা কে হ্যাং লাহায়া কনা সো তুমকে পিদা তিতিল ও বোকা পেনচেং লক টাকা মাহা আনতা পিদে তিথি তাসি কার্বিয়া সো তুমকে কোনা সো তুম চিঙ্কি মেমু পুলে কি পুয়া তুমতা দু লাহাই আলা মাথা দাম পাতে রয় দামলতে ইমুন ক্লোভি আনপিন লাহাই আলে কপিল কেকলাং ননকে মাথা দাম মেমে বিন কার্বিয়া তুমালং আপ্রাংকে লংলে পাইকাস বন্ধক পুচিনি নে সেতা লাহায়া কোনা সো তুম ওয়াং পাক আফিকে পু আনাকে থে আহি দিকু মেতা পাইকাস বন্ধক সি লাহায়া কোনা সো তুম আরি দেং পিথাইলো লাকে কপিয়া পড়ল কার্বিয়া তুমকে লংলে কাছে রায়কে আদাং থে পিক পিক আন বনতা কে অং দু তুমকে আমেথাং থুর হাম পেন হি দি কো মে পামানুন এ লাহায়া কোনা সো তুম সি কাছিং কি মে পুরা হি দি কে পামান আনকে কাছি কি আল্লাহারকে নিঙ্কানি সিহিনিয়াকে জয় পাচকলেম্পো হালা সো আহুটকে লংলে কি মিলাং লংলে আহো অর মে পিকপাক কোনা সো তুমকে আকো পাইল কে ক্লেম কাছে পাডুক আলে কে কো আনলো নে সককে লংলং আমেথাংকে চোতা ইকুন এসে লাসিয়া লংলে আহেম্পু তুমা ফান পারাম রামপো কে চেং মালমকে থাংনাত আহুট এন এ বন্তা আফিকে আহুট পেন কালিতে পারাম রে পু ককতিতি পু কার্বি হেতুমকে কে অং দুংকে সাইকাতি কি কাছে পানিং দিং উন এ তুমি কে অং লাসি আহুট পেন চোরাম নাং ককতিতিল হিদি কে মানতাং আলং লেতা লাহাই কোনা সো তোমা ফানসি কে চেং আকো কে হোমান আধি পু পাকলেমলো আহক আহাকে কার্বি হেতুম আমেথাং লে চেকলেম রিনতিতে কে চোতা এগুন এ

লাকে আকাশবাণী দিফু নালে তুমি মেকার জুলং মাম লাকে FM বেনালং মেগাহার্স ফারোই সিরা তক বড় সের ক্যাপ রেস এ প্লাবেনান পার্টা নিউজ অন ইয়ার বলা বংশ এবং পেন্সিতামে নালে তুম আকাশবাণী দিফু আজ মেঘ আর জুলং এইচি

đó inut anok bê am hang nang thek lo bang so anok bê am en hen lo thong nok bê la so a hut thong ge ar ta ning gan kre pli an wet lang thong ta la so ar ni a pi a phu along hukum jo hang si rong a sor along towar ka pang thai dun jui lo la so ar ni ta sai kang ton a hut kai a son richo a chakri chakor a tum ke munit a phai la khali lo la so ka la kha ke cheng a hut thong a bang thur plut si pini ge ni tum karbi a tum si munit a phai la kha ji pu pu thib lo richo a chakri chakor a tum munit ka la kha son si thong ta ari chokang od dong si chomang a tum a phan vi আর লে সো সান পুসি লাখালো লাপেন কাপা জুৎসি আফানকে চোকাং পেন চোমাঙাতে হাং পাংথক ডাকলো আনকে রিচো আচাকরি চাকর আতুম আনকে কাফেরে কাত লাবলো কাফেরে কে কাত পেন হেম চেলে রক আফি কার্বি আখাই তা ইনোদ আনক বে ক্লাং তাংলো পু আলাম জানতা রিচো আফান চাকরি চাকর আতুম থান পাচিনি দামলো কার্বিয়াং বং পেন ইনুত আনক বেগে ক্লাং আলাম জান্তা রিচো তা আন কে মাথা সুংক্রুংলো কার্বিয়া খায় আলং ইনুত আনক বেগে ক্লাং আলাম জান্তা রিচো আবাং আর্জুলং সি আর্নি সি থং আফান জান্তাপুর আন ফালো রিচো আ হুকুম কেলং পেন থং তা জান্তাপুর আন পালে দামলো থং জান্তাপুর কেলে পেন রিচো আবাং থং আফান কাংতাং কাংসাক আসাদ কেলাংজি আফান পুরা আচাকরি চাকর আতুম আফান হুকুম পিসি আসন আসন আসাদ পালাংলো আসাদ কেলাং দো আন্তা থং উনলাবলো লাসন সি রিচো আবাং থংগে ইনুত আনক বেপু আংথেক চিনি সি থং আফান জান্তাপুর আরন আপিনপো আরপু পেক দেলো লাসো আর্নি পেনকে থং নক বে জান্তা রিচো আর রন আপিনপো নংচেমানলো থং জান্তাপুর রন আপিনপো কেমান আর্নি পেনকে কার্বি পেন চোমাঙাং বং রন থামা আবেদেট আসনলো লাসো আর্নি পেনকে কার্বি লাপেন চোমাং আতুম চোকলেম চোদাম রেংডক রেংনি পেন দোলংলো থং নক বে আকাই আহুত হংক্রাম লাপেন দংকা মুকাম আদুং ঘিলানি আংলং আলং পারক আরি চোদো লাসো আপারক আরি চোতা ইনুত আনক বে হা লাসো আপর আহুত লাসো আপারক আরি চো কার্বি লাপেন চোমাং আতুম বেপার কেক্লেম আলং কাই তা কাচেনেক কাহলো দুন আহুত পেন আহুতকে আপ্রানান্তা আরমুদ দুন দে তিতি লাবাং সো আলাম জান্তারি চোতা আর্জুলং লো লাসন সি আর্নি সি থং আফান রিচো আবাং হুকুম পিসি বাংসো আপারক নক বে আফান পাথি দাম তৈল লাসো আপারক রিচো গে হংক্রাম আদুং চেকসো আংলং আলং চেকসুদো আফাং আংলুম সি কায়তা আমেকে জাং জাং লাসো আলাম থং আবাং চিনি পামে থং কে ইনুত নক বে চটকালি আলাংলি কে ফুজু কার্লে আসন তা চেপারজান থেক লাপেন এলং আদিম পেন আলং গাপ্রেক আদিম কেচন কাংজার কাপা হেলো থেক আবাংফু লাসি পারক রিচো আমে কেজাং আহুত থং আবাং ফুজু কার্লে আসন চেপারজান সি জয় জয় পেন চেক সুদো আফাং রানপন লো লাপেন আদুং আন পালে দাম লো আদুং আন কেলে পেন থং আবাং ইহুত সো আপর মুন্থি দিংলো থং আবাং কোসন সি কাপাথি পোমাপু ইহুৎসো কামুন্থি এসেক পারক রিচো আবাং আমেক প্রাং ডাকলো লাসন আহুত থং আবাং পারক রিচো আকেং ইহং ওয়ান পং আমাত এসামভেদ নাংকে চন কাংজার ডাক ঘিলানি আদুং আন নাং পালে রকলো লাসো কাংজার আহুত পারক রিচো আবাং চেক সুদো আফাং এসামভেদ ফুপুর সি থং আফান নং জ্বর দুনলো লাসো নংকে জ্বর দুন আহুত থং আচুবি ফদুন ফ্রি আনলো আকেং ওয়ান পং আজয়নে পারক রিচো কে আফি থিলতলো থং নক বে জান্তাপুর আরন পিনপো কেমান আজয়নে চোমাং আতুম থং আফান আনিং ইংসাম সে দেলো আরলো আরলো পেন কেলাং সেলেট আনিং গে জান

যে লাপেন আপ্রাণ কার্মুদ জি আফান্সি বিদি কাংলিম মাথা দেদলো থং জান্তাপুর রন আপিনপো কেমান আহত মাইবং গেদো কোসারি আরিচো ইনুত আনক বে দো হালাসো আনক বে কপলি কপলি আরয় বি হি ই আদুং তিরকিমপো আদিমসি কেদো হালা বাংসো তিরকিম আনক বে আওত লাংনোপিক লাপেন আমেক লাংনোপিক তেবক তেরাই গেদো আতু মাফান কাইতা কাচেনেক কাহলো কাপাদো ওয়ের আজক রাত আতুম পেনাং আন আকিসুং ফোনাংলো হালাসো আহুত জেসং গিরিপো আসুপি নকসাং আরবান জাং বেকু আর জে মে পিক লাপেন আচুয়াং দিং পিক আর্নিসি লাসো আসোপি আমরেং আরয় লাং গাচিংলু আহুত আচু ইজেং ইংজুই পেট আমাত ল্যাং পন্ডেট বিহি ই বাতে আমরেং আলাং রয় কেতক আলং তিরকি মাচাকরি চাকর আতুম লাং আক রিবম আহুত লাসো আচু জেং লং লকলো লাসো আচু জেং পন্ডেট সি তিরকি মানক বে আফান পাকলাং দাম দেট লো তিরকি মানক বে আবাং লাসো আচু জেং থেক লক পেন কোমাত আচু জেং মা লাপেন কোনাত সি কেদো মা পু আচাকরি চাকর আতুম আফান আবাং পি আফান পারি দাম তৈলো আ চাকরি চাকর আতুম আমরেং রয় আমাং আনা দামসি লংজুত আলং ইনুত আনিম সুপি আর লং আথাক আচু কাচে পাখ্রেং বম আহুত থেক দাম লং লকলো তিরকি মানক বে আ চাকরি চাকর আতুম হালাসো আনিম সুপি আফান থেক লক পেন লাসো আনিম সুপি আচু জেং পো পু মাথাসি নেপ চেকলো লাপেন তিরকি মানক বে আলং আন পন্ডেলো লাবাংসো আলাম জাং বেকু আপি আপো আতুম জান্তারি চো আফান থান্দাম দেলো লাপেন কার্বি পেন চোমাং আখাই আফান কাচেনেক আলাম আন্তা থান পাচিনি দাম এলো লাসো আলাম কার্জুলং পেন জান্তারি চো তা থং আফান হুকুম পিসি তিরকি মানক বে আফান পাথি দাম তৈলো আর্নিসি থং রিচো আ চাকরি চাকর আফান চেপনসি তিরকি মানক বে আফান কাপাঠি দাম জি আফান দামলো সীতা আলাং লং কিদুন আন আতুম আফানকে তোভার এবেং আন পাসাং এডসি আলাং লি ইনুটভেট দামসি তিরকি মানক বে আফান পাথি দাম লটলো লাপেন রিচো আফান কাপাকলাং জি পুরা আফুতা ওয়ান দেলো থং তিরকি মানক বে আফান পাথি লটপেন চেবাংসি রিচো আ চাকরি চাকর আতুম কেসাং ফ্রং আদিম আন নাংলেলো সীতা লাতুম কেসাং ফ্রং এসেক কে থং আফান কোসন আবিদি পেনসি কেপা থি লং জিমা বাংসো আবিদি কাংলিম আলাংতুম আংবং চেথান এডলো লাসি থং কেবাং পেনকে নিতুম আফান থারবে ইথে নাংলিক পিঠা কাংচির কালাং ইক সাই দে পুসি থং আফান থারবে আরং পারলু তৈলো থারবে আংসং গারলু পেনকে রিচো আ চাকরি চাকর আতুম থং আফান থাই পেন আপ হুর হুর সি আপ্রাণ এন দেলো থং আফান পাথি লত আফি রিচো আ চাকরি চাকর আতুম থং আফু আফান সি তিরকিম নক বে আফু লোপু থান বাচো বাই দামলো সীতা জান্তারি চো বাং আফি কে চিনি দেলো লাকে তিরকিম নক বে আফু কালি লাকে থং নক বে আফু পু আথে থং আফান রন আপিন পো কে বাদ আহুত আসো ই হং আলং সের কাপালি দো লাপেন আচু ই জেং আলং তা সের পালি দুন দো রিচো আবাং আচু আলং সের কাপালি থেকলং লকলো থং কিঠি আলাম চিনি দে পেন রিচো আবাং আনিং দুক পিক আনলো আথে থং আফান রিচো চিংহন পিক লাসন সি থং নক বে জান্তাপু রিচো লং রন আপিন বৌ কে মানু আহুত মেথাং কার্বি আখাই আফান চোমাং আতুম লাপেন কাপ্রেক কাপ্রেক আখাই আতুম কাচেনেক কাহলো পেন কিসুং কে বয় আহুত পাজক দুনলো লাপেন কার্বি পেন চোমাং আং বং ইংসাম জিন পেন রেংডক রেংনি দোলংলো থং থিথে আফ্রাং কেক্লেম কে দাম আকাম আমো ননপুতা কার্বি আলং রি আদাং আসিম আবৎ দো ওলাং লাহা।

লবণপর নালিতুম কেসং টক বিকিলুন বাই নেকোপাই কাবে পোলাপাং সলুন আর জুলং টাংল লাগে আকাশবাণী ডিফু লাবাংস যাই মেক আং ডেঙা লং পেন কাপাডু সিয়ালুন আর জুইকলুনাং ধন সিং তেরন পেন কিলুন আলুন আলাম থে সামি নাং চিলোজি মেনে বাংসলুন কি পুদামকে ইনু দাথারে আনিং কে হাঙা সামি আফান ওয়াংজি মেনে পু আনিং কা মাথা লাপেন লাংরয়ারি লাংসুনারি লে তাম তামে আনিং কে হাঙা সামি আফান থেক লংজি মেনে পুসি কি পুদাম তাংতে আর জুয়েকলো নাং লাভ বাংসলুন

লপনপর নালি তুম কার বিলরমি আলুন লাপেন আলাম থে লাবং সাই মেক আং দেলং আসন সন আলুন আর জুলং টাংল লাকে আকাশবাণী ডিফু নালে তুম যায় মেকার জুলং পমলাকে এফ এম বেন আলং মেগাহার্স ফারুই সিরা টক বরা সর কেপ রেস এপ লাপেন আনপার্টা নিউজ অন ইয়ার পলবং সোয়া এপ অলং পেসিটামি নালে তুম আকাশবাণী ডিফু অজয় মেক আর জুলং একজি পিনি কন্ট্রোল রুম আলং সায়ারপু এক্লেম টেকনিশিয়ান এন্ড ডিউটি বিরেন তিমু নীলিলং ডি ও সায়ারপু এক্লেম নাংচিরাব দনবং ফো ম্যান চিন থং ইংটি নন সেডিও পর পর ফাই ক্যাপ চক টাংল লাসি পিনি আদুন থু কেরট কে পার জুয়া যায় মে কেলা পানসি কেংটো নিকল পুথত পেনা বাদাবলে কায়া পর টেনচি টং থুইকল নাং লাসি নীলিতা কি থুইকল দোমে থাকমে কারডম জয় হিন্দ।